আজকের দিনটা থেকেই কেমন যেন একটা রুপলি রুপলি ব্যাপার ফিল হচ্ছে। তার কারণটা কি জানেন? তার কারণটা হলো আগামীকাল এমন একজনের জন্মদিন যাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ম্যাটিনি আইডল বলা যায় আমাদের বাঙালিদের। কথা বলছি উত্তম কুমারের। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আগামীকাল মহানায়ক উত্তম কুমারের জন্মদিন, তো সেই জন্য আজকে এবং কালকে আমাদের দুই দিন ব্যাপী একটা আড্ডা শুরু হতে চলেছে। মহানায়কের জীবনে এরকম অনেক কাহিনী আছে যেগুলো কি না স্বল্প জানা কিংবা অজানা, তো সেরকমই কিছু অজানা কাহিনী অচেনা মহানায়ককে নিয়ে আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব এবং আগামীকালও শেয়ার করতে থাকব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু আমাদের সেই আড্ডা সফর শুরু হবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জাগায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনে চক্তি আমার কিসের প্রতিধ্বনি। ওস্তাদ তোমার ঢোলের

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

কাজ করতেন পোর্ট ট্রাস্টে। তারপর হঠাৎ মনে হলো যে না, এই কাজে আর মন বসছে না, তিনি ট্রাই করবেন ফিল্মে। এবং সেই ব্যাপারটাকে সম্বল করেই চলে আসলেন সম্পূর্ণ অজানা এক জগতে। বেসিক্যালি ওনার বাবা কিন্তু সিনেমা হলেই কাজ করতেন, সেখানে প্রজেকশন স্পেশালিস্ট ছিলেন তিনি। আর সেখান থেকেই সিনেমা হলে যেতে যেতে ছোটবেলা থেকে সিনেমায় কাজ করার ইচ্ছে। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। মহানায়কের জীবনের কিছু জানা, কিছু স্বল্প জানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে আমি যদি বলি অরুণ কুমার, নামটা একটু অচেনা ঠেকল কি, কিন্তু ব্যাপারটা কিন্তু পুরোপুরি খেটে যায় উত্তম কুমারের ক্ষেত্রে। মানে উনি যখন প্রথম ক্যারিয়ার শুরু করেন তখন তার নাম ছিল অরুণ কুমার। পর পর বেশ কয়েকটি ফিল্ম ফ্লপ যাওয়ার পরে যখন লোকজন আশা ছেড়েই দেন, তখন তিনি নতুন রূপে আবার আত্মপ্রকাশ করলেন 75 ফিল্মের মাধ্যমে। সেখানে তার নাম হল উত্তম কুমার। আর মহানায়ক এবং মহানায়িকা অর্থাৎ উত্তম সুচিত্রা জুটির শুরুও কিন্তু সেই ফিল্ম থেকেই। এক্ষেত্রে বোঝা যায় যে কতটা দৃঢ় এবং লড়াকু মানসিকতার মানুষ ছিলেন এই মহানায়ক। তো মহানায়কের জীবনের এরকমই কিছু স্বল্প জানা কাহিনী আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করতে থাকবো আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

মহানায়কের একটি কালজয়ী ফিল্ম অগ্নি পরীক্ষা। এক্ষেত্রে তার অপোজিটে ছিলেন মহানায়িকা সুচিত্রা সেন, কিন্তু সেই ফিল্মের পোস্টার নিয়ে কিন্তু একটু গণ্ডগোল হয়েছিল। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। মহানায়কের জীবনের কিছু অজানা স্বল্প জানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন, এই উত্তম সুচিত্রা জুটির অন্যতম লেজেন্ড ফিল্ম হচ্ছে অগ্নি পরীক্ষা। কিন্তু সেই অগ্নি পরীক্ষার পোস্টার নিয়ে নাকি একটা বিতর্ক দানা বেঁধেছিল মহানায়কের জীবন সঙ্গিনী গৌরী দেবী এবং মহানায়িকার স্বামী দিবানাথ সেন। এরা দুজনেই নাকি পোস্টারে ব্যবহৃত কিছু কথাতে রীতিমতন অসন্তুষ্ট হয়েছিলেন, এই কথা শোনা যায়। তো এরকম আরও অনেক ঘটনা, অনেক গল্প আছে মহানায়কের জীবনের ভিত্তি করে। সো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করতে থাকছি। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে আমাদের আড্ডাটা জারি থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

অ্যান্টনি ফিরিঙ্গি। ফিল্মটি যতটা জনপ্রিয় তার প্রত্যেকটি গান ততোধিক জনপ্রিয়। কিন্তু সেই ফিল্মটি তৈরি হয়েছিল কার উপর ভিত্তি করে জানেন কি? তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। মহানায়কের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে মহানায়ক উত্তম কুমার এবং তনুজা তাদের অন্যতম একটি সুপারহিট ফিল্ম অ্যান্টনি ফিরিঙ্গি। অ্যান্টনি কবিয়ালের ওপর ভিত্তি করে, অর্থাৎ অ্যান্টনি কবিয়ালের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত সেই ফিল্ম। কিন্তু এই ফিল্মটি কিন্তু নির্ভর করা হয়েছিল একটি বিখ্যাত উপন্যাসের ওপর। সেই উপন্যাসের নাম ছিল কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি এবং সেই উপন্যাসটি লিখেছিলেন মদন বন্দ্যোপাধ্যায়। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি থাকবে মহানায়কের জীবনের কিছু জানা কিছু স্বল্পা জানা কাহিনী নিয়ে। আর সেই নিয়েই আমাদের আড্ডাটা কন্টিনিউ করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

1961 সালে রিলিজ হয়। মহানায়কের আরও একটি জনপ্রিয় এবং বিখ্যাত ফিল্ম সাথীহারা। কিন্তু এই ফিল্মে কিন্তু একটা অদ্ভুত কম্বিনেশন তৈরি হতেও হয়নি। বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান, বোম্বে থেকে তিনি এসেছিলেন মহানায়ককে কিছু ডান্স স্টেপ শিখিয়ে দেওয়ার জন্য, কিন্তু শারীরিক অসুখ

অসুস্থতার জন্য মহানায়ক সেদিন ফ্লোরে উপস্থিত হতে পারেননি, এবং সেই লেজেন্ডারি দুই মানুষের কম্বিনেশনটা কিন্তু অধরাই থেকে গিয়েছিল। তো রেডিও বাংলানেট.কম এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আগামীকাল মহানায়ক উত্তম কুমারের জন্মদিন, তো সেই উপলক্ষে আমি গৌরব মহানায়কের জীবনের কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। তো কেমন লাগলো বলুন তো আজকে আমাদের এই আড্ডার সফর, জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যে কথা বলছিলাম যে আগামীকাল মহানায়কের জন্মদিন, সেই জন্য আগামীকালও কিন্তু আমাদের আড্ডাটাই চলবে, অর্থাৎ মহানায়কের জীবনের কিছু অজানা স্বল্প জানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করতে থাকবো আগামীকালও আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, গুড বাই, আর অবশ্যই সঙ্গে রাখুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাঙালি ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি। আর আজকেও আজকে একটু অন্যরকমের আড্ডা, মানে একটু আমাদের মন ভালো করার খাবারের দিকের আড্ডাগুলো দেব। মন ভালো করার জন্য যেমন গানও দরকার, ঠিক সেরকমই ভালো ভালো খাবারও দরকার। আর সেই খাবার যদি মিষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই। বাঙালির সব থেকে প্রিয় মিষ্টির মধ্যে যদি কোনো একটা ডিশ হয় সেটা অবশ্যই পায়েস। তো পায়েস নিয়ে আজকের আড্ডা কথা হবে। আর পায়েসের নানান কথা রয়েছে যেগুলো আমার মনে হয় না এখনই বলা দরকার। একটা ব্রেক দিয়েছি, ফিরে এসে আপনার সঙ্গে কথা বলছি।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

জন্মদিন বলতেই আমরা কিন্তু পায়েস বুঝি, আর পায়েস মানেই আমরা জানি যে কখনো সেটা চিনির সাথে দুধের মিশ্রণে চাল দিয়ে তৈরি সেটাও হতে পারে, বা অনেক সময় আমরা চিনির বদলে গুড় ব্যবহার করি, বিশেষ করে যখন শীতকাল আসে তখন নলেন গুড়ের পায়েস খাওয়াটা মাস্ট। আর যাদের শীতকালে জন্মদিন তাহলে তো কোনো কথাই না, উপরি পাওনা হিসেবে মোটামুটি থাকবেই এই পায়েস। কিন্তু এই পায়েসেরও নানান রকম ভাগ আছে, আর পায়েসের বিভিন্ন রকম নাম আছে বিভিন্ন জায়গায়, আর সেইটার জন্যই আজকের আড্ডা। রেডিও বাংলানি .com-এ পায়েস নিয়ে অনেক কিছু বলার আছে, তার জন্য আড্ডায় থাকতে হবে আপনাকে, আর শুনতে হবে রেডিও বাংলানি .com মন চক্ষু নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বাঙালির কাছে মিষ্টি বলতে সব থেকে কাছের কি? সন্দেশ, রসগোল্লা বা মিষ্টি দই। কিন্তু এই যে তিনটে পরপর নামের পাশে পায়েসটাও কিন্তু ইনক্লিউড করা যেতে পারে, মানে করা যেতে পারে না, করা যাবে। এই যে পায়েসের বিভিন্ন রকম রেসিপি বা একই রকম রেসিপিকে বিভিন্ন রকম নামে ডাকা হয় বিভিন্ন জায়গায়, সেইগুলোর সাথে সাথে আমরা যদি ঠাকুর বাড়ির রান্নাকে একটু ফলো করি, সেখানে কিন্তু এই পায়েসের একটা ডিশ ছিল যেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সেটা কি? লিচু পায়েস। এই লিচু পায়েসের মতো একটা যদি খাবার পরে ডেজার্ট থাকে, তাহলে আমার মনে হয় সবাই খেতে চাইবে। আর তার মধ্যে যদি কিছু, মানে মানুষের হয় না সিজনাল ফল হিসেবে লিচু অনেক প্রিয় গ্রীষ্মকালীন ফল হিসাবে, তো সেখানে তো কোনো কথাই নেই। তাহলে লিচু পায়েসের কিছু কথা অবশ্যই আজকের আড্ডায় আপনার সাথে শেয়ার করবো।

আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ঠাকুর বাড়ির রান্নার কথা বলছিলাম না, যে একটা ডেজার্ট, যে ডেজার্ট এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, অর্থাৎ একটা মিষ্টি রসালো ফলকে যদি মিষ্টির কোনো একটা ডিশের সাথে যুক্ত করে দেওয়া যায় তাহলে কিন্তু একদম অন্যরকম হয়ে যায়, ব্যাপারটা বেশি ক্লাসিক হয়ে যায়, তাই না? যেভাবে পায়েস রান্না করার হয় ঠিক সেইভাবেই করবেন, একটুখানি মানে থকথকে বা কনসিস্টেন্সিটা একটুখানি মোটা হবে, ঠিক হবে, সেটা করার পরই নাড়া যখন আপনি নাড়ছেন পায়েস তৈরি করার সময় সেই সময় লিচু দিয়ে দিতে হবে এবং তারপরে লিচু পায়েস কিন্তু তৈরি হয়ে যাবে। এই পায়েস নিয়ে অনেক কথা বলছি এবং এই জাস্ট কিছুদিন আগেই গেল জন্মাষ্টমী, জন্মাষ্টমীতেও কিন্তু ভগবানদের উদ্দেশ্যে বা ভগবানের উদ্দেশ্যে পায়েস চড়ানো হয়, সেখানেও একটা ব্যাপার থাকে বাঙালিদের জন্য বা হচ্ছে যারা পুজো পার্বণ করেন তাদের জন্য, যে ভোগে দেওয়া যে পায়েস সেটার নাকি আলাদাই একটা টেস্ট হয়, সেটার ব্যাপারে আমি আপনার থেকে মন্তব্য শুনতে চাই।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

পায়েসের কথা যখন এতই বলছি, তখন এই কথাটা না বললেই নয়, যখন আপনার সাথে সব কিছু শেয়ার করি। আমার খুবই একটা পছন্দের যদি মিষ্টির কোনো পদ হয় সেটা পায়েস, নিঃসন্দেহে পায়েস। ইভেন রসগোল্লার আগেও যদি পায়েসের একটা বাটি থাকে সুন্দর খেতে, তাহলে আমি পায়েসের বাটিটাই তুলবো। তো এই কারণে যেহেতু আমাদের বাড়িতে অনেক মানুষজন আমরা একসাথে থাকি, জয়েন্ট ফ্যামিলি, তো সেইখানে সবারই মোটামুটি জন্মদিনে একবার করে পায়েস খাওয়া হয়। তাছাড়াও মায়ের কাছে কিন্তু অনেক সময় বায়না করি যে জন্মদিন ছাড়াও যদি কখনো পায়েস করা যায়। কিন্তু ওই যে বললাম, ভোগের উদ্দেশ্যে যদি যখন পায়েস দেওয়া হয়, তখন যে স্বাদটা হয় পায়েসে সেটা কিন্তু অন্য সময় হয় না। এই মন্তব্যে কারা কারা সায় দেবেন একবার বলুন তো, আর কাদের কাদের আমার মতো পায়েস প্রিয় সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। রেডিও বাংলানে .com এই পায়েসের আড্ডাটা কেমন লাগলো প্লিজ জানাবেন মিষ্টি মিষ্টি কমেন্ট করে, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

বিশ্বে বাঙালির পছন্দের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম শুনছেন, সঙ্গে আছেন এই মুহূর্তে গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো এইভাবেই আমাদের আড্ডা কিন্তু সোম থেকে শুক্র জমে ওঠে, আর এভাবেই আপনি পাশে থাকেন আমার, আর আড্ডা জমে ওঠে ঠিক এক ঘন্টার। তাই আজকের এই এক ঘন্টার আসরে আপনাদের কানে কানে আপনাদের এক জঙ্গলে নিয়ে যাব। সম্বলপুর থেকে গাড়িতে যাত্রা শুরু করতে হবে প্রথমে, আর এই ব্যাপারটা হচ্ছে ওড়িশার দিকে। ওড়িশার আবহাওয়ায় সারা বছর একটা গরমের ভাব থাকে, তাই একটু শীত শীত আবেশ বাতাসে থাকতে থাকতে একটা অজানা জঙ্গলকে চেনার উদ্দেশ্যে আমাদের সকলের যাত্রা হবে আজ সেখানে। হীরাকুঁদ বাঁধের অসাধারণ সূর্যাস্তকের সাক্ষী রেখে আমাদের পথ কিন্তু এগিয়ে চলবে দেবড়িগড়ের দিকে। আসলে এই জঙ্গলটার নাম হচ্ছে দেবড়িগড় জঙ্গল। ফরেস্ট চেকপোস্ট থেকে অগ্রিম অনুমতিটা প্রথমে নিতে হবে, তারপর হেডলাইটের আলোয় দুপাশের ঘন জঙ্গলের বুক চিড়ে এই রোমাঞ্চকর পথ নিমেষে কিন্তু আবিষ্ট করে ফেলবে আমাদের সকলকে। চকিতে চোখ পড়ল একটি চিতল, যে হেডলাইটের আলোয় ভেবাচাকা খেয়ে দৌড় দিল জঙ্গলের সবুজে। তাহলে বুঝতে পারছেন, এখানে এলে আপনি কিন্তু খুব সহজেই নিরিবিলিতে নিঃশব্দে চিতল দেখতে পাবেন। জঙ্গলে যখন আসছেন নিশ্চয়ই ক্যামেরা থাকছে, আর ক্যামেরা থাকা মানেই মুহূর্তবন্দী তো হবেই, আর এইরকম একটা মুহূর্তবন্দী সেটা সত্যি রোমাঞ্চ এনে দেয় মনে। আর তারপর এই জঙ্গলকে এগিয়ে আমাদের চলে যেতে হবে মূলত বাইসনের জন্য কিন্তু বিখ্যাত এই জঙ্গলটা, তাই ঘাবড়াবেন না একদম। বহু রকমের পাখিও যেমন পাবেন, তার সঙ্গে অবশ্যই বাইসন সঙ্গে থাকুন। আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা দেবড়িগড় জঙ্গলের আনাচ্ছে কানাচ্ছের কাহিনী আপনাদেরকে শেয়ার করব। জুড়ে থাকুন অবশ্যই, আজ কানে কানে শুনছেন, আগামী দিন পায়ে হেঁটে পৌঁছে যাবেন খুব সহজে দেবড়িগড় জঙ্গলে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর আবারও ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা। আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি জঙ্গলের দিকে, যেটা সম্বলপুর থেকে গাড়িতে করে যাত্রা শুরু করে ওড়িশার দিকে এই জায়গায় আমাদের পৌঁছতে হবে, যেটা দেবুড়িগড় জঙ্গল। তো দেবুড়িগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুরি সম্পর্কে খুব বেশি আলোচনা হয় না, অথচ এক অপূর্ব জঙ্গল কিন্তু এটা। আমাদের থাকার জায়গাটা প্রায় জঙ্গলের হাতায় অবস্থিত এবং বুঝতেই পারছেন এই জায়গায় থাকার ব্যাপারটা কিন্তু একদম আলাদা। আমি যখন রওনা দিয়েছিলাম তখন কিন্তু একটা অদ্ভুত একটা পরিবেশ সেখানে তৈরি হয়েছিল এবং আপনিও যে মুহূর্তটা যে সময়টায় যাবেন সেটা অবশ্যই তো বলবো, এই শো শেষের ঠিক সময় কীভাবে কখন কোন সময় যাওয়া উচিত আর সেই মুহূর্তে আরও যে রোমাঞ্চ আপনার মনের মধ্যে দিয়ে আনাচ্ছে কানাচ্ছে ঘোরাফেরা করবে সেটাও কিন্তু আপনাদের বলবো। এবং এই যে পথে আসার সময় আমাদের প্রয়োজনীয় যে খাবার দাবার সেটা কিন্তু সংগ্রহ করে রাখতে হবে, যেমন আমরা করেছিলাম আপনাদেরও, যেমন যা পর্যাপ্ত ব্যাপারে নিত্যদিনের খাবার সেটা কিন্তু সংগ্রহে রাখতে হবে, কারণ ধূদ্র কুসুমের পথ খুঁজতে একটা সমস্যা হবে। কেন বললাম ধূদ্র কুসুমের কথা, আসলে ধূদ্র কুসুমের রেঞ্জ অফিসারের দেখা মিলেছিল যার সাহায্যে এইখানে রাত্রিবাস করবেন আপনি। আসলে এই জায়গাটা সব থেকে অনুমত্ত একটা জায়গা, ধূদ্র কুসুম। কেয়ারটেকারের সহায়তায় কার জেলে শুরু করবেন তন্দুরি চিকেন, সঙ্গে একজন স্থানীয় রাঁধুনি জুটেও যাবে রাতের খাবারের ব্যবস্থাপনায়। তো যাত্রা শুরু করে একটা জায়গায় স্টে করতে হবে আর সেই জায়গাটা আস্তে আস্তে আরও গভীর হবে আপনার মনের মধ্যে, তার জন্য এই পথ চলা বাকি আছে এখনো। সঙ্গে থাকুন, আবারও ফিরবো কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা দেবুড়িগড় জঙ্গলের চারপাশের রোমাঞ্চকর মুহূর্তকে সঙ্গে করে। এখন

গেলাম কয়েকটা গানের পর আবারও আজকের এই জঙ্গল সাফারিকে সঙ্গে করে। এবং আমরা তো আগের দিন যেটা বিরতির আগে বললাম যে সেই দুদ্রকুসুমের রেঞ্জ যে জায়গাটায় ওখানটা আমাদের থাকতে হবে, এবং তার পরের দিন মানে এইবার আমাদের যাত্রা করার পালা। তো পরদিন সকালবেলা ফরেস্ট গাইড নিয়ে বেরিয়ে পড়বেন জঙ্গল ভ্রমণে। বাইসন নয়, এই জঙ্গলে লেপার্ড, সাম্বার, স্লথ ভাল্লুক, লাঙ্গুর, সজারুও কিন্তু আছে পর্যাপ্ত। মানে শুধুই যে বাইসন তা কিন্তু নয়, গাইড কিন্তু ছেড়ে কখনোই আপনাকে যাবে না, এবং ছাপ দেখিয়ে দেখিয়ে আপনাকে জানিয়েও দেবে খুব কাছাকাছি লেপার্ড কিন্তু আছে। এক ঠান্ডা হিমস্রোত অনুভব করবেন ঠিক সেই সময়, ঠিক যেমন আমরা করেছিলাম। পায়ের ছাপগুলো দেখাচ্ছে আর বলছে লেপার্ড কিন্তু খুব কাছাকাছি চারপাশেই আছে, চুপ নিস্তব্ধ একদম। বুঝতে পাচ্ছেন এই মুহূর্তটায় যেন মনে হচ্ছে কানের পাশ দিয়ে একটা ঠান্ডা জল নেমে আসছে। মানে এই ব্যাপারটায় তখন কিন্তু আপনিও অনুভব করবেন, আজ কানে কানে করছেন আগামী দিনে পায়ে হেঁটে করবেন। ঠিক মহানদীর ঠান্ডা হাওয়া পাবেন, হিংস্র পশুটির কথা ভাববেন না একদম, তাহলে কিন্তু আর যেতে পারবেন না। জিপে করে জঙ্গল সফরে আমরা যাব আরেকটা জায়গায় যেটার নাম হচ্ছে চৌড়া সিমাল কটেজে। 21 কিমি দূরত্বের সবটুকু কোহিন জঙ্গলের পথ। বাইসনের একটা হার্ড দেখে গাড়িটা থামলো, ছবি তুললাম আমরা। আরও কিছুটা এগোতে দেখলাম দুটি ময়ূর এবং দুটি স্লথ ভল্লুক পাখির কলকাকলিতে গোটা মুন্নান্তর মুখর হয়ে আছে, কিন্তু ঝোপের এদিকে সেদিকে হরিণের ইতস্তত ঝাঁক অবশ্যই দেখতে পাবেন। এবং বেশ কিছু সল্ট লিক তৈরি করা আছে জঙ্গলময়, মানে সেটার লোভেই কিন্তু পশুরা এদিক ওদিক দর্শন দিচ্ছে আমাদের, আর এটা না হলে কিন্তু এই জঙ্গলের মজাটা হারিয়ে যাবে, তাই না? সঙ্গে থাকুন, আবারও ফিরবো এই আজকের এই দেবরিকর জঙ্গলের আরও কিছু কথা নিয়ে। এখন

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা দেবরিগর জঙ্গলের কথা নিয়ে। আমরা আছি গান মুসাফিরের আড্ডার সঙ্গে, আমি সৌভিক। তো আমরা ইতিমধ্যেই 21 কিমি দূরত্বের গহীন জঙ্গলের পথে আমরা গেলাম, যেখানে আমরা দেখতে পেলাম হরিণ দেখলাম, বাইসন দেখলাম, ময়ূর দেখলাম, ভল্লুক দেখলাম। 84 মাইল ফরেস্ট কটেজ, সেইখানে চা খাবেন, পায়ে হেঁটে একটা জায়গায় থামবেন, সেখানে স্থানীয় জেলেরা তাদের বাসস্থান তৈরি করেছে। এক অদ্ভুত মায়াময় সেই জায়গাটা, মুগ্ধ হবেন। সেখানে স্থানীয় জেলেরা যেভাবে বসবাস করছে সেটা আপনার কাছে কিন্তু মেনে নিতেও কষ্ট হবে। মহানদীর একটি অংশ ওই জঙ্গলের গা ঘেঁষে বইছে, সেখানে মাছ ধরার এই জেলেদের রুটি রুজি জোগাড় করতে সাহায্য করে। একটা প্রায় 5 কিলো ওজনের কাতলা মাছ ধরা পড়েছিল আমাদের ঠিক সেই সময়। আর আপনি এই সময়, মানে যে সময়ের কথা এবার বলবো, সেই সময় গেলে বুঝতেই পারছেন সেখানটা আরও সুন্দর এবং আরও মায়াময় পরিবেশটা দেখতে পাবেন। এবং সবথেকে বড় জঙ্গলের একটা তো ব্যাপার থাকে, যেখানে ওই বর্ষাকালে বা একালে এই রকম সময়ে জঙ্গলে যেতে পারলে একটু অসুবিধেই হবে। এমন কিছু সময় আছে যে সময়টা জঙ্গলে গেলে সবথেকে ঠিকঠাক এই দেউড়িগড় জঙ্গলে থেকে উপযুক্ত। মাছ ধরবেন এবং সেটা নিয়ে আবার আপনাদের প্রথম যে গন্তব্যস্থল ধুত্র কুসুম, এখানে থাকার চেষ্টা করবেন, আর এখানেই কিন্তু ল্যাঞ্চ আপনাদের জমে যাবে। তো আমরা এবার ফিরে এসে বলবো যে কখন যাবেন এই দেউড়িগড় জঙ্গলে। জুড়ে থাকুন, ফিরে আসছি।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা নিয়ে। আমি সৌভিক দেবরিকর জঙ্গলের কথা বলছিলাম এবং অবশ্যই এটা উড়িষ্যায় আছে এবং অবশ্যই যেতে ভুলবেন না। কানে কানে যেমন শুনলেন, পায়ে পায়ে যেতে নিশ্চয়ই ইচ্ছে করছে, তাই অবশ্যই পারফেক্ট টাইম হচ্ছে মার্চ থেকে অক্টোবর। তাই দেরি না করে, এই যে আমি সেপ্টেম্বর এখন আছি, এখন কিন্তু আপনি ভাবতেই পারেন এই সময়টায় ব্যাপারটা কিন্তু, এই সেপ্টেম্বর টু অক্টোবর খুব সুন্দর একটা সময়, আপনি খুব সহজেই দেবরিগড় যেতে পারেন। ওড়িশার কাছে দেবরিগড় এবং আর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ওড়িশা পৌঁছে সেখান থেকে খুব সহজেই পৌঁছে যেতে পারেন এই অনবদ্য জঙ্গলে, যেখানে রোমাঞ্চক হই রোমাঞ্চক। তো আমাদের আড্ডা একদম শেষ দিকে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। 4475039657122 তে আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com এ অবশ্যই পাঠিয়ে দিন আমাকে কেমন লাগলো আজকের এই জঙ্গল সাফারি কানে কানে। এবং অবশ্যই এটাও লিখবেন যে আপনারাও কিন্তু যাচ্ছেন পায়ে পায়ে এই সাফারি মজা নিতে, আনন্দ নিতে, রোমাঞ্চকে হৃদয়ে অনুভব করতে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী সোমবার ঠিক এই সময়। ভালো থাকুন আর শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছেন। আমি তো এসে গেছি আপনার নতুন বন্ধু, আপনার সঙ্গে এক ঘন্টা চুটি আড্ডা মারব। আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, আপনি যখন কাউকে মিস করেন কি করেন? নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ করেন বা তাকে ফোন করেন। কিন্তু হোয়াটসঅ্যাপে যদি রিপ্লাই না আসে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। বা অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপে মেসেজগুলো হাইড করে রেখে দিই, যেই মানুষটাকে আপনি মিস করছেন সেই মানুষটার কাছে পৌঁছচ্ছে না। বা আমাদের পুরনো একটা বিষয় আছে, আমাদের মধ্যে রাগ হয়, সেটার জন্য আমরা ব্লক করে দিই, তাহলে আপনার কথাগুলো আপনার মানুষের কাছে পৌঁছচ্ছে না। আপনি একটা পুরনো পন্থা ব্যবহার করতে পারেন, একটা চিঠি লিখতে পারেন, মন খুলে একটা চিঠি লিখতে পারেন, ঝটপট একটা চিঠি লিখে ফেলুন এই মুহূর্তে আপনি যাকে মিস করছেন তার জন্য। ততক্ষণ আমি আপনার জন্য পরের গানটা শোনাচ্ছি, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
0: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বলেছিলাম না, চিঠি লিখলে ভালো থাকা যায়, ভালো রাখাও যায়। আসলে শব্দের তো একটা দারুণ মায়া আছে, চোখের শান্তি, মনের আরাম। প্রিয় মানুষের জন্য একটা চিঠি লিখতে বসা, মনে হচ্ছে কি হবে চিঠি লিখে, মানুষটা তো এত দূরে, হয়তো চিঠি পৌঁছতে অনেক সময় লাগবে, চিঠি আসতে অনেক সময় লাগবে, কিন্তু অপেক্ষার একটা আলাদা মূল্য আছে। এবং মেসেজে ব্লক করা যায়, ফোন কলস ব্লক করা যায়, কন্ট্যাক্ট রাখা যায় না, কিন্তু চিঠি এমন একটা মাধ্যম, সেটার মধ্যে একটা অদ্ভুত বিষয় আছে, সেটা কিন্তু কোনোভাবে ব্লক করে না। তাহলে দেরিতে হলেও মানুষটার কাছে আপনার শব্দগুলো পৌঁছাবে, আর সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই গানটা তার জন্য, আপনি এখন যার কথা ভাবছেন, যেই মানুষটার জন্য আপনি চিঠি লিখবেন কি লিখবেন না।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

সবারই একটা প্রিয় ঠিকানা থাকে, যে ঠিকানায় আমরা নিত্যদিন বসবাস করতে চাই কিংবা সেই ঠিকানায় আমরা যাপন করতে চাই। আসলে অনেক সময় হয় ঠিকানা অনেক দূর, কিন্তু সেই মানুষটার মনের ঠিকানায় যদি আমরা থাকি, আমার মনে হয় শহরের দূরত্ব কিংবা যানজট পেরিয়ে তার কাছে পৌঁছানোটা খুব একটা মুশকিল নয়। একটা মানুষের মনের ঘরের মধ্যে থাকার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে, পরিতৃপ্তি আছে, সেটা বোধ হয় অন্যত্র থাকা খুব কঠিন। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, পরবর্তী গানটা সাজানো রইল আপনার মনের মানুষের জন্য।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

কথা বলা হয়নি বলেই বলছি। জমি একখানা চিঠি লিখে ফেলুন তো আপনার সবথেকে কাছের মানুষটাকে। হতে পারে সে আপনার মা, কিংবা সে আপনার ভাই বা বোন, বা আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফ, যাদের কথা আমরা ভাবি না, মানে চিঠি লিখবো বলে ভাবি না। যে মানুষটা আমার কাছে রয়েছে সেই মানুষটাকে আবার চিঠি লিখবো, কেন লিখবো? মেসেজে দেখছে না, সময় পাচ্ছে না, কিংবা ফোন ধরছে না, একটা চিঠি তাকে লিখে ফেলুন, বা নিজেকে একটা চিঠি লিখুন। কোনো দিন নিজেকে চিঠি লিখেছেন? নিজের জন্য শব্দ খরচ করেছেন? শব্দের একটা অদ্ভুত প্রভাব আছে, যে শব্দ মানুষের মনে ভীষণভাবে সংযোগ স্থাপন করতে পারে। তাই চিঠি লেখা কিংবা নিজের জন্য একটা নোট লেখা ভীষণ ইম্পর্টেন্ট। তাই দেরি না করে, কারোর জন্য না হোক, নিজের জন্য একটা চিঠি লিখে ফেলুন। তারপর আমাকে জানান যে কেমন লাগছে আপনার নিজেকে একটা চিঠি দিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, অ্যানির সঙ্গে রং বেরঙ।

কি করে জানবে বলুন তো যদি আপনি মানুষটিকে না বলেন? খুব ঝগড়া হয়েছে কিংবা খুব মন খারাপ, কথা বলতে ইচ্ছে করছে না, শব্দ গুছিয়ে সাজিয়ে লিখুন, দেখবেন শব্দ কিন্তু মানুষের মনের জটিলতা খুলে দেয়। হয়তো আপনি মুখে একটা কথা বলছেন, সেই কথাটা আপনি বলতে চাননি, কিন্তু আপনি যখন লিখবেন আপনার সেই লেখাটার মধ্যে মনের ভাবটা ফুটে উঠবে। আগে একটা বিশেষ মাধ্যম ছিল প্রেমের, সেটা হলো চিঠি, শব্দের আদান প্রদান হওয়া। আজকাল প্রযুক্তি এত উন্নত, আমরা খুব সহজেই শব্দদের আদান প্রদান করে ফেলি, কিন্তু থাকে না সেই অপেক্ষাটা। আপনি হয়তো খুব দামি একটা উপহার কাউকে দিলেন, সে হয়তো একটা সময়ের পর সেই জিনিসটা ব্যবহার করল না, কিন্তু আপনি যদি কোনো মানুষকে কিছু কথা গুছিয়ে সাজিয়ে তাকে উপহার দেন, সেই কথাটা কিন্তু তার জীবনে আজীবন রয়ে যাবে। সে কিন্তু সেই কথাটায় ভীষণ জোর দেবে এবং ভালোবাসা বাড়বে। তাই শব্দের প্রভাব আছে। এবার থেকে কিন্তু আমিও অপেক্ষা করব কবে আপনি আমার জন্য একটা চিঠি লিখছেন। আমাকেও কিন্তু আপনাকে চিঠি লিখতেই হবে, সময় বলছে এখন টাটা করতে, তাই আমাকে এখন আসতে হবে পরের দিনের জন্য। আপনিও যেমন আমার অপেক্ষা করবেন, আমিও আপনার জন্য অপেক্ষা করব। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলানে .com UK এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ইলিশ, এই নামটা শুনলেই মনের মধ্যে সবার আগে ভেসে ওঠে পদ্মার ইলিশের কথা। পদ্মার ইলিশ, যার স্বাদ আর গন্ধ বিশ্ববিখ্যাত, সেই অতুলনীয় ইলিশ মাছের গল্প নিয়েই আজ আমরা থাকব আমাদের পপকর্নের আড্ডায়। আর অবশ্যই থাকবে আপনার পছন্দের কিছু গান। তাহলে চলুন শুনে নিই এখন পরপর তিনটে গান, তারপর ফিরব আমাদের আজকের এই ইলিশের গল্প নিয়ে, যেখানে আমরা জানব ইলিশের বাড়ির কথাও। তবে এখন পরপর তিনটে গান, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ছুটির দিন দুপুর বেলা গরম ভাতের সঙ্গে ইলিশ ভাপা কিংবা প্রথম পাতে ইলিশ মাছ ভাজা, ভাজার একটু তেল আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা, ব্যাস আর কি কিছু চাই? সেই ইলিশ মাছ বাঙালির অত্যন্ত প্রিয়। সেই ইলিশ মাছের গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা এই যে ইলিশ মাছ নিয়ে কথা বলছি, সেই ইলিশ মাছ বললেই তো মনে পড়ে পদ্মার ইলিশের কথা। বাংলাদেশের এই পদ্মার ইলিশের স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়। সেই ইলিশ মাছ বাংলাদেশের চাঁদপুরের যে বড় স্টেশনের মাছঘাট, সেটাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় ইলিশের বাজার। আর সেই চাঁদপুর হলো ইলিশের বাড়ি। সেই ইলিশের বাড়ির গল্প জানবো, তবে এখন শুনবো গান। চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরবো আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
5: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

বাংলাদেশের ইলিশের কথা কে না জানে, যার স্বাদ আর গন্ধ বিশ্ববিখ্যাত। সেই ইলিশের গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে ইলিশ মাছের গল্প করছি, সেই ইলিশের বাড়ি কোথায়? বাংলাদেশের চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি, আর এখানেই রয়েছে সবচাইতে বড় ইলিশের বাজার। প্রতি বছর পদ্মা, মেঘনা, বঙ্গোপসাগর সহ দক্ষিণের বিভিন্ন জেলা থেকে ইলিশ আসে, আর এই সব ইলিশই প্যাকেটজাত হয়ে চলে যায় বিশ্বের নানা প্রান্তে। আর এই চাঁদপুরেই গড়ে উঠেছে বাংলাদেশের বৃহত্তম ইলিশের বাজার। আর এই চাঁদপুরটা কোথায় জানবো, তবে এখন শুনবো গান। ফিরছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in। খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: হ্যাপি বার্থডে,
1: নিজেকেই নিজে উইশ করলাম আর কি। না মানে ঘটনাচক্রে আজকে আমারও জন্মদিন, কিন্তু তাতে কিছুই যায় আসে না। আজকে যার জন্মদিন, যার সঙ্গে আমার জন্মদিন এক ডেটে হওয়ার দরুন নিজেকে মাঝে মধ্যে কলার তুলে হিরো বলতে ইচ্ছে করে, সেই মহানায়ক উত্তম কুমারের জন্মদিনে আমি গৌরব গতকালের থেকে আজকে আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড করছি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে মহানায়কের জন্মদিন, বাঙালি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ম্যাটিনি আইডলের জন্মদিন। তো তার জন্মদিনে আমি গৌরব গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি কিছু কথা মহানায়কের জীবনের, কিছু জানা কিছু অজানা কাহিনী নিয়ে। আর আজকেও শেয়ার করতে থাকবো সেরকমই কিছু কথা, যেগুলো কি না মহানায়কের জীবনকে নতুনভাবে আমাদের সামনে উপস্থাপন করে। তো সেরকমই কিছু কথা গতকালের মতো আজকেও ওয়েট করবে আমাদের ইচ্ছে ডানার আড্ডার, আসলে কিন্তু সবই করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETOS services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়।

সত্যের পক্ষ নিয়ে খবর করে সরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

মহানগরের কেরিওগ্রাফে যে সমস্ত অজস্র মণিমুক্ত ছড়িয়ে রয়েছে তার মধ্যে অন্যতম একটি উজ্জ্বল নক্ষত্র হচ্ছে দেয়ানিয়া ফিল্ম, সেই ফিল্ম যেখানে উত্তম কুমার এবং তনুজার যুগলবন্দী এখনো পর্যন্ত উদ্বেল করে তোলে শত শত বাঙালির হৃদয়। তো সেই ফিল্মে যতটা বিখ্যাত সেই ফিল্ম হয়েছিল ঠিক ততটাই বিখ্যাত ছিল তার গানগুলি, যেমন ধরুন গানে ভুবন ভরিয়ে দেব, কিংবা আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, কিংবা জীবন খাতার প্রতি পাতায়। এই সমস্ত গান কি করে ভোলা যায় বলুন তো? কিন্তু আপনি কি জানেন যে এই ফিল্মটি কে প্রডিউস করেছিলেন? শুনলে তাজ্জব হয়ে যাবেন। এই ফিল্মের মিউজিক ডাইরেক্টর ছিলেন শ্যামল মিত্র এবং গানগুলো তিনি গেয়েছেন। কিন্তু তার সঙ্গে আরো একটি ব্যাপার হলো, এই ফিল্মটি প্রডিউসারও ছিলেন শ্যামল মিত্রই। তো রেডিও বাংলায় ডকমে আজকে আমাদের ইচ্ছে ডানা রাজার আসরে মহানায়কের জন্মদিনে ওনার জীবনের কিছু জানা, কিছু স্বল্প জানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

সত্যজিৎ রায় এবং উত্তম কুমার দুজনে বলতে গেলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটি স্তম্ভ। তো এদের মধ্যে কম্বিনেশনটা কিন্তু তৈরি হয়েছিল নায়ক ফিল্মের মাধ্যমে, কিন্তু নায়ক ফিল্মের অনেক আগেই কিন্তু কম্বিনেশনটা তৈরি হয়ে যেতে পারত, কিন্তু হয়নি। তো রেডিও বাংলায় ডট কম শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। মহানায়কের জন্মদিনে আজকে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি মহানায়কের জীবনের কিছু অজানা কিছু স্বল্প জানা অধ্যায়। তো যে কথা বলছিলাম যে 1969 খ্রিস্টাব্দে রিলিজ হয় নায়ক, কিন্তু তার বহু বছর আগে 1956 খ্রিস্টাব্দে সত্যজিৎ রায় উত্তম কুমারের কাছে গিয়েছিলেন একটি ফিল্মের অফার নিয়ে। ফিল্মটি ছিল ঘরে বাইরে, যেখানে সন্দীপের চরিত্রে অ্যাক্টিং করতে প্রপোজ করেছিলেন সত্যজিৎ রায় উত্তম কুমারকে। কিন্তু উত্তম কুমারের মনে হয়েছিল যে এই নেগেটিভ ক্যারেক্টারটা হয়তো খুব একটা ভালো যাবে না তার ইমেজের সঙ্গে, সেই জন্য তিনি অত্যন্ত পোলাইটলি সেই অফার রিজেক্ট করেছিলেন। যদিও তাদের মধ্যে দুটি ফিল্ম তৈরি হয়েছে, অর্থাৎ সত্যজিৎ রায় এবং উত্তম কুমারের মধ্যে একটি অবশ্যই মহানায়ক এবং অপরটি চিড়িয়াখানা। তৈরিও বাংলায় ডকমে আজকে আমাদের ইচ্ছে নানা রাধা সরে মহানায়কের জন্মদিনে ওনার জীবনে কিছু স্বল্প জানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে নানা অন রেডিও বাংলা নেট ডট।

0: নিরুপমা।
1: অনি বলেন যে মহানায়ক উত্তম কুমারের স্টারডামের শীর্ষস্থান যদি লোকেট করতে হয় সেটা অবশ্যই হবে সপ্তপদী। সপ্তপদীতে উত্তম কুমার এবং সুচিত্রা সেন যে জায়গায় ছিলেন সেটা হচ্ছে তাদের স্টারডামের একদম চূড়ায়। তো এই সপ্তপদীর বিরুদ্ধেও নাকি একটি চক্রান্ত তৈরি করা হয়েছিল। বাঙালি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম একটি স্টলওয়ার্ড, তো সেই ফিল্মের বিরুদ্ধে নাকি একটি চক্রান্ত তৈরি করা হয়েছিল। কানা ঘোষ শোনা যায় যে ইন্ডাস্ট্রির কয়েকজন নাকি সুচিত্রা সেনকে বলেছিলেন যে উত্তম কুমারের স্টারডাম তাকে ওভারশ্যাডো করে দেবে, এবং এই কান ভাঙানিতে কিন্তু বিন্দুমাত্র আমল দেননি সুচিত্রা সেন। আর সেই জন্যই আমাদের কাছে পৌঁছতে পেরেছে এই অসামান্য একটি ফিল্ম। তো রেডিও বাংলা ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডা রাখবে, আড্ডা জারি আছে মহানায়কের জীবনের কিছু অজানা কিছু স্বল্প জানা কাহিনী নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে বৃক্ষের উপ্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা ও অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

তবে মহানায়ককে চিনতে গেলে কিন্তু শুধুমাত্র তার ক্যারিয়ার গ্রাফ কিংবা শুধুমাত্র তার সাফল্য দিয়ে তাকে ডিফাইন করা যাবে না। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সমাজের ত্রাণের কাজে এগিয়ে এসেছেন মহানায়ক, সেটা দুস্থ শিল্পীদের জন্য ফান্ড কালেক্ট করা থেকে আরম্ভ করে বন্যা ত্রাণে নিজে পথে নেমে ফান্ড কালেক্ট করা, কিংবা ফুটবল ম্যাচও খেলেছেন মহানায়ক শুধুমাত্র সমাজের পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য। এরকমই মানবিক মানুষ ছিলেন মহানায়ক উত্তম কুমার। তো রেডিও বাংলা নেই কমে আজকে ওনার জন্মদিনে আমি গৌরব গঙ্গা জলেই গঙ্গা পূজা করলাম। গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছিলাম মহানায়ক উত্তম কুমারের জীবনের কিছু অজানা, কিছু স্বল্প জানা কাহিনী, আর আজকেও ঠিক সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার এই দুই দিনের আড্ডা জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইড অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনার জন্য, আপনার পাশে কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com।

রেডিও বাংলা নেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান দুরিয়ার আড্ডায় আমি হাজির রয়েছি। আর আজকে যেহেতু খুব স্পেশাল একটা দিন, বাঙালির খুব প্রিয় মানুষের জন্মদিন, তাই জন্য আজকে স্পেশালভাবে অবশ্যই আড্ডাটা আমরা দুজন মিলে দেব। তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গান থাকবে, মন ভালো করার গান থাকবে, এবং যেটা না বললেই নয় সেটা হচ্ছে আজকে 3rd September, অর্থাৎ আমাদের সবার প্রিয় মহানায়কের জন্মদিন।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন radiobangladesh.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বাঙালির মহানায়ক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, কি বলি বলুন তো, একটা ভাষায় বা একটা শব্দে ব্যক্ত করা সম্ভব? কখনোই সম্ভব নয়। তার যে অন্যরকম একটা চোখের চাউনি, তার যে অভিনয়ের একটা দক্ষতা এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং এই সময় যে কথাটা আমরা বলে থাকি এবং টিনেজারদের মুখে বারবার শুনি, সেই কথাটা হচ্ছে ক্রাশ। ক্রাশ যদি হয়, বাঙালির ক্রাশ, এবং যে ক্রাশের ওপর মজেছেন এখনও অবধি সমস্ত রকম বাঙালি এবং যারা বাংলা সিনেমা ভালোবাসেন, তাদের একমাত্র সবচেয়ে বেশি যদি ক্রাশ খাওয়ার কোনো লোক থাকে, তাহলে সেটা অবশ্যই উত্তম কুমার।

আজ 3rd September আমাদের সবার প্রিয় ভালোবাসার মানুষ অর্থাৎ আমাদের প্রিয় উত্তম কুমারের জন্মদিন। এবং তিনি কিভাবে তা ছোটবেলাটা কাটিয়েছেন বা থিয়েটার থেকে কিভাবে সিনেমা জগতে তিনি পা রেখেছেন সেই সব গল্প কিন্তু আমাদের কাছে অজানা নয়। কিন্তু যেটা বারবার বলতে ইচ্ছা করে বা এখনকার জেনারেশন মহানায়কের থেকে কী কী শিখতে পারে, অবশ্যই সবার ফার্স্ট হচ্ছে তার পার্সোনালিটি এবং তার সাথে সাথে অভিনয় দক্ষতা। যদি একটা মানুষ হিসাবে অভিনেতা না বলে থাকি সে কী কী শিখতে পারে, আমার মনে হয় একটা মানুষ যে বারবার চেষ্টা করে এবং বারবার চেষ্টা করেও ব্যর্থ হয় কিন্তু তার লক্ষ্যে স্থির থাকে যে সে একদিন সফল হবে, আর ঠিক সেই রকমই একটা মানুষের নামই উত্তম কুমার। তার কিন্তু জার্নিটা খুব একটা ইজি ছিল না, প্রথমবারই কিন্তু তিনি ছক্কা হাঁকাননি, তিনি বারবার ব্যর্থ হয়েছেন এবং বারবার কিন্তু অসফলতার তাকে গ্রাস করেছিল, কিন্তু সাফল্যটাকে তিনি ভুলে যাননি বা সাফল্যের যে লক্ষ্যটা তিনি স্থির রেখেছিলেন। তার সাফল্যের সফরটা শুরু হয় 1975 থেকে, তারপর কী হয়েছিল সেটা আমরা সবাই জানি।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জন্মদিন মানেই তো সেলিব্রেশন, আর সেলিব্রেশন খাওয়া দাওয়া ছাড়া কি করে হয়। ঠিক সেই রকমই আজকে যেহেতু মহানায়কের জন্মদিন, তাহলে মহানায়কের জন্মদিনে মহানায়কের প্রিয় খাবার নিয়ে কথা না বললেই নয়। তাই জন্য তিনি যে খাদ্যরসিক ছিলেন সেটা আমরা সবাই জানি, কিন্তু যেটা তার একটা সেলিব্রেশন মুডের জন্য দরকার ছিল সেটা হচ্ছে তার সবচেয়ে প্রিয় খাবার স্টার্টার আইটেমের মধ্যে মাটন চাপ ফ্রাই। এবং এই মাংসের চাপ ফ্রাই দিয়েই কিন্তু তার অনেক সেলিব্রেশনের মুহূর্তগুলো বা হতাশার মুহূর্তগুলো তিনি এনজয় করেছেন। এনজয় করেছেন হতাশার মুহূর্তগুলো বললে খুব ভুল হবে, মানে তিনি সঙ্গ পেয়েছেন। অনেক সময় হয় যে আমাদের খাবার খেলে মুড চেঞ্জ হয়ে যায়, আর হয়তো তিনিও তাই করতেন। রেডিও বাংলা নেই ডট কমে আজকে উত্তম কুমারের জন্মদিন উপলক্ষে একটা স্পেশাল আড্ডা শেয়ার করছি আপনার সঙ্গে, এবং কেমন লাগছে আড্ডা প্লিজ জানাবেন। ফিরছি আড্ডায়, শুনছেন রেডিও বাংলা নেই ডট কম, মন যখন নিরুদ্দেশ।

উত্তম কুমার মানে বাংলা সিনেমার স্বর্ণযুগ, উত্তম কুমার মানে বাঙালির একটা ইমোশন, এবং উত্তম কুমার মানেই হচ্ছে আজও লোকাল ট্রেনে তাকে নিয়ে আড্ডা হয়, সিনেমা পাড়ায় তাকে ভগবান হিসেবে পুজো করা হয়। রেডিও বাংলা নিয়ে .com-এ আজকে তার জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট স্পেশাল আড্ডা শেয়ার করলাম, এবং ওই যে বললাম অভিনেতা হিসাবে তিনি কীরকম নাম কামিয়েছেন সেটা আর আমার কথা বলার অপেক্ষা রাখে না, কিন্তু মানুষ হিসাবেও যে তিনি কতটা বড় মাপের মানুষ ছিলেন সেটা তাদের বা সেই সময়কার সমসাময়িক অভিনেতাদের মুখ থেকে শোনা যায়। এরকমই কিছু একটা আড্ডা আপনার সঙ্গেও শেয়ার করেছিলাম, এবং আরও অনেক কিছু বলার আছে এই মানুষটাকে নিয়ে, কোনো একদিন সময় হলে নিশ্চয়ই বলবো। তার আগে কেমন লাগলো আজকের আড্ডাটা সেটা প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং www.radiobanglanet ফলো করতে ভুলবেন না।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকে আমাদের আড্ডা লোকশিল্প ও সংগ্রহশালা নিয়ে। মিউজ হলো 9 জন গ্রিক দেবী, দেবীর বাসস্থল মিউসিয়ান, কলাবিজ্ঞান সংস্কৃতির চর্চাকেন্দ্র। আর এই মিউসিয়ান শব্দ থেকেই মিউজিয়াম শব্দের উৎপত্তি। 288 খ্রিস্টপূর্বাব্দে মিশরের টলেমি বংশীয় রাজতন্ত্রের দ্বারা পৃষ্ঠপোষিত আলেকজান্দ্রীয় শহরে গ্রন্থাগার এবং পরীক্ষামূলক যন্ত্রপাতি সহ নানা শিল্পদ্রব্যের সমন্বয়ে গড়ে ওঠা শিক্ষাকেন্দ্র মিউজিয়াম নামে পরিচিত হয়েছিল। তো 1683 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের অক্সফোর্ডে প্রতিষ্ঠিত ইলিয়াস অ্যাশমোল এর ব্যক্তিগত সংগ্রহ নিয়ে অ্যাশমোলিয়ান মিউজিয়ামটি হল ব্রিটেনের প্রথম জনসাধারণের জন্য প্রতিষ্ঠিত পরিকল্পিত মিউজিয়াম। আমরা এই ব্যাপারটা জেনেছি চূড়ামণি হাটির একটি প্রতিবেদন থেকে। 1814 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে এশিয়াটিক সোসাইটির ডক্টর নাথানিয়েল ওয়ালনিচ ও অন্যান্য সদস্যদের উদ্যোগে যে নতুন ভবন তৈরি ও সংগ্রহের সূত্রপাত, তার উপর ভিত্তি করেই 1875 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান মিউজিয়াম নামটির প্রচার হতে থাকে। পশুপক্ষী জন্তু জানোয়ারের ছাল চামড়া সংরক্ষণ করা এবং তা জীবন্তভাবে প্রদর্শন করার জন্য লোকমুখে ইন্ডিয়ান মিউজিয়ামকে ঘিরে মিউজিয়ামের বাংলা প্রতিশব্দ হয়েছিল জাদুঘর। তো উইলিয়াম জোন্স প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটির সূচনা 15 জানুয়ারি 1784 সালে। তো লোকশিল্প ও সংগ্রহশালা নিয়ে আর অনেক কিছু জানবো আজকের এই এক ঘন্টার আসরে। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই বিশেষ। এখন অপেক্ষা করছি আমাদের জন্য গান, তারপর ফিরে এসে আবারও আমরা সমৃদ্ধ হবো।

ফিরে এলাম আবারও আজকের এই বিশেষ আড্ডা সংগ্রহশালা ও লোকশিল্পের কথা নিয়ে। তো প্রথম থেকেই মানুষ নানাভাবে নিত্য প্রয়োজনীয় অভাব মিটিয়েছে এবং প্রয়োজন বোধ থেকেই শিল্পের আত্মপ্রকাশ ঘটেছে। আবার সমবেতভাবে উদযাপনের তাগিদ থেকেও সৃষ্টি হয়েছে নানা শিল্পকর্ম। জীবনের অভিজ্ঞতাই শিল্পীদের প্রেরণা। বুদ্ধি, বাস্তব ও কল্পনাকে আশ্রয় করে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন কিছু সৃষ্টির অনুভব। সত্যকে, স্বপ্নকে বা বিশ্বাসবোধ থেকেও বিচিত্র চিন্তাধারার নিদর্শন রাখার চেষ্টা। যেমন তাঁতিরা তাঁত বোনেন, দশাবতার তাস তৈরি করেন ফৌজদার সম্প্রদায়, মুচিরা করেন চামড়ার কাজ, মুলুঙ্গিরা লবণ উৎপাদন করেন, হাঁড়ি ঘড়ামি তৈরি করেন মাটির ঘর ও ঘরের ছাউনি, তো ডোম হাঁড়ি সবরটা করেন বাঁশ বেত শিল্প। এরপরে অনেক শিল্প কোনো সম্প্রদায়ের মধ্যে গণ্ডিতে না থেকেও তৈরি হয়েছে, কিন্তু যেমন আলপনা, গয়নাবাড়ি, কড়ির সাজ, নকশি কাঁথা, পুতুল তৈরি, এইসব এই রকমই নানা কাজের আঞ্চলিক গুরুত্ব তৈরি হয়েছে। বিষ্ণুপুরে টেরাকোটা মন্দির, কলকাতার কুমোরটুলিতে মাটির দেবী মূর্তি, কালীঘাট মন্দিরকে ঘিরে গ্রাম্য শিল্পীদের হাতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে তৈরি হয়ে থাকা চৌকো পট, পাশাপাশি বেঁচে রইল ঐতিহ্যের ধারায় জড়ানো পট। তো প্রচারের মুখ পেয়েছে সাতপাড়ার শিল্পী নিয়ে জড়ানো পটের নয়া গ্রাম। যেমন নবদ্বীপে মূর্তি ঢালাই, নদিয়ার নাকাশিপাড়ার কাঁসা শিল্প, মুর্শিদাবাদের খাগড়া। তো এইভাবে বীরভূমের লোকপুরের শেরপাই আর দুমকার শিউরি বলি। তো আমরা এইভাবে কিন্তু দেখে এসেছি বহু শিল্প যেগুলো আমাদের লোকশিল্পের আঙ্গিকে পড়ে। তো আরও অনেক কিছু জানবো, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর আজকের এই বিশেষ আড্ডা লোকশিল্প তার সংগ্রহশালা নিয়ে।

ফিরে এলাম কয়েকটা গানের পর আবারও আজকের এই স্পেশাল আড্ডা লোকশিল্প ও সংগ্রহশালা নিয়ে। তো পথ চলতে চলতে কত ধ্বংসস্তূপ, কত বিচিত্র সব হস্তশিল্প আমাদের চোখে পড়ে, কখন যে তা হারিয়ে যাবে কেউ কিছু জানে না। আর এই সকল অবহেলিত এবং চাপা পড়ে থাকা উপাদানগুলিই সংগ্রহশালার জন্ম দেয়। তো সংগ্রহশালা আসলে স্মৃতি সংরক্ষণের উপযুক্ত পরিকাঠামো নিয়ে গড়ে ওঠা প্রদর্শন কক্ষ। জার্মান শব্দ ভোল্ক, এর অর্থ সাধারণ মানুষ। তো সাধারণ মানুষকে ঘিরে জনপ্রিয় পুরাতত্ত্ব বোঝাতে ভোলস কুন্ডে শব্দটির ইংরেজি ফোকলোর শব্দটির ব্যবহার করেন উইলিয়াম জোহো থমসন, যার বাংলা সংলগ্ন সংস্কৃতি শব্দটি গুরুত্ব পেয়েছে পরবর্তী সময়ে। তো 1812 সালে উইলিয়াম কেরির ইতিহাসমালা প্রকাশ কিংবা গ্রিম ভাইদের রূপকথার সংকলন উন্ড ট্রাস সামারিচেন ঘিরে চর্চার সূত্রপাত হয়। তো এশিয়াটিক সোসাইটির জার্নালে এ চর্চাকে গুরুত্ব দেয়া হয়। আমরা আরও কিছু জানবো, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আর সমৃদ্ধ হচ্ছে আমরা প্রতি মুহূর্তেই আমাদের আজকের এই আড্ডার অবশ্যই যে প্রতিবেদনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি চূড়ামণি হাটির প্রতিবেদন থেকে, তাই সঙ্গে থাকুন। আর ফিরে আসছি কয়েকটি গানের পর আবারও আজকের এই বিশেষ আড্ডা সংগ্রহশালা ও লোকশিল্পর কথা দিয়ে।

হারিয়ে যাওয়া শিল্প নিয়ে কথা চলছে আজকে, লোকশিল্পের কথা। তো হারিয়ে যাওয়া কিংবা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এমন সাংস্কৃতিক উপাদানগুলি সংগ্রহ এবং সংরক্ষণের মাধ্যমে কিন্তু সংগ্রহশালাগুলি তার গুরুত্ব প্রকাশ করে। তো সমাজের সাধারণ মানুষের জীবন, তার কাজ ও তার তৈরি উপাদান নিয়ে বাংলার লোকশিল্প মূলত প্রথম গুরুত্ব পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিচালিত আশুতোষ মিউজিয়াম অব ইন্ডিয়ান আর্ট এর সংগ্রহশালাটিতে। তো 1956 সালে দিল্লির প্রগতি ময়দানে প্রতিষ্ঠিত হয়েছে ক্র্যাফটস মিউজিয়াম। বোম্বের পাশাপাশি কলকাতায় 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো পশ্চিমবঙ্গের সংগ্রহশালা দীর্ঘতালিকা দেখলে একটা জিনিস বোঝা যাবে যে বাঙালির সচেতনতা ও আবেগ। যদিও অনেকগুলি সংগ্রহশালারই রুগ্নদশা এবং কয়েকটি হারিয়ে গেছে, তো বলা বাহুল্য বঙ্গ সংস্কৃতির আলোচনায় বাংলাদেশের সংগ্রহশালাগুলিরও গুরুত্ব আছে। তো সমগ্র ভারত জুড়ে সংগ্রহশালায় লোকশিল্প গুরুত্ব পেয়েছে। কর্ণাটকে মহীশূর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় ফোকলোর মিউজিয়াম। চিত্রদুর্গাতে লোকাল অ্যান্টিকুইটিস মিউজিয়াম। হরিয়ানায় হোম অফ ফোক আর্ট, যেমন লখনৌতে আছে লোককলা সংগ্রহালয়। তো মধ্যপ্রদেশে স্টেট ট্রাইবাল মিউজিয়াম, আবার রাজস্থানে আছেন রাজস্থানে উদয়পুরের গভর্নমেন্ট মিউজিয়াম, গুজরাটে আছে বরদা মিউজিয়াম, তামিলনাড়ুতে গ্রোমস ফরেস্ট মিউজিয়াম, উত্তরপ্রদেশে এলাহাবাদ মিউজিয়াম, আবার রাজস্থানে শিকড় মিউজিয়াম, বিহারে চন্দ্রধারী মিউজিয়াম সহ অনেক সংগ্রহশালা লোক সংস্কৃতি চর্চার ক্ষেত্রে তার গুরুত্ব দাবি রাখে। আর এই লোকশিল্পের এই যে জায়গাগুলো, যেগুলো আমাদের কাছে খুব একটা পবিত্র জায়গা, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর আবারও আজকের এই লোকশিল্পের কথা নিয়ে। এখন গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই বিশেষ আড্ডা লোকশিল্পের কথা নিয়ে, সংগ্রহশালার কথা নিয়ে। তো ব্রিটিশ কোম্পানি ভারতীয়দের সঙ্গে সংযোগ সাধনের জন্য বা শাসন ব্যবস্থা পরিচালনার জন্য ভারতীয় জাতিতত্ত্ব ও তাদের ভাষা সংস্কৃতি সম্পর্কে অনুসন্ধান চালিয়েছিল এবং একই সঙ্গে ভারতীয়রাও এই সন্ধান চালিয়েছে স্বদেশ চেতনায় উৎসাহিত হয়ে, কিংবা কেউ কেউ পাণ্ডিত্যকে শৃঙ্খলিত বিকশিত করতে। তথ্য অনুসন্ধানের সঙ্গে সঙ্গে সংগ্রহের কাজটিও গুরুত্ব পেয়েছিল, যার উপর ভিত্তি করে প্রাথমিক পর্যায়ে পশ্চিমবঙ্গ সংগ্রহশালাগুলি তার রূপ পেয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে প্রায় প্রতিটি সংগ্রাহকের কাছে ধরা পড়েছে তার নিজস্ব সংস্কৃতি, হারিয়ে যাওয়া সংস্কৃতির নানা উপাদানের সঙ্গে পরিচয় করে নেওয়ার একমাত্র উপায় সংগ্রহশালা। তো আজ এ পর্যন্তই, কেমন লাগলো আজকের এই শো 4447503965712 তে অবশ্যই জানাবেন, আর এভাবেই জুড়ে থাকবেন radiobanglanet.com-এর সঙ্গে। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। এভাবেই শুনতে থাকুন radiobanglanet.com, মন যখন নিরুদ্দেশ।

বাংলার এভারগ্রিন মহানায়ককে সত্যি যেন মনে হয় চেয়ে চেয়ে দেখি সারাদিন। তার সেই ভুবন ভোলানো হাসির ঝলকে কতগুলো প্রজন্ম যে তারই প্রেমে পাগল এখনও, তার বলার অপেক্ষা রাখে না। তার হাসির মধ্যে যে একটা আলাদা ব্যাপার আছে সেটা যেন মনের মণিকোঠায় রয়ে গিয়েছে। তিনি হলেন সেই চিরন্তন প্রেমিক, এক কথায় বাঙালি সেলুলয়েডে উত্তম কুমার আজও রোম্যান্টিসিজমে শেষ কথা। সাদেই কি আম বাঙালির জীবনে একটা বিরাট অধ্যায় জুড়ে শুধুই উত্তম কুমার? আজকে সেই বিশেষ মানুষটার জন্মদিন। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। কথা হবে মহানায়ককে নিয়ে, আপনার আমার আমাদের সবার মহানায়ক।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: Thank you.

একের পর আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। আজকে এমন একজন মানুষের জন্মদিন যাকে প্রত্যেকটা প্রজন্ম মেনে এসেছে মহানায়ক হিসেবে। শুধু মহানায়ক নয়, স্টাইল আইকন, পছন্দের পুরুষ, পছন্দের অভিনেতা কিংবা পছন্দের ছেলে। তার অভিনয় দেখে হাজার হাজার তরুণী সেকালে এবং একালে প্রেমে পড়েছেন বিভিন্ন সময়। তবে তার অনস্ক্রিন প্রেমের সঙ্গী ছিলেন সুচিত্রা সেন। শুধু তিনি নন, অনেক এভারগ্রিন নায়িকাই তার সঙ্গে জুটি বেঁধেছিলেন। কিন্তু সবথেকে সুন্দর অনস্ক্রিন জুটি লাগত উত্তম সুচিত্রা। আজও যাদের নাম জ্বলজ্বল করছে, তাদের প্ল্যাটনিক প্রেম জাগতিক জগতের উপরে ছিল, তবে বাস্তব জীবনে কখনোই তারা রোম্যান্টিসিজমে আবদ্ধ হননি। পরস্পরকে সম্মান এবং শ্রদ্ধা করে গেছেন আজীবন। তাই হয়তো মহানায়ক মহানায়িকা বলেই ওনাদের নামটা আমাদের মনের মণিকোঠায় এখনও জ্বলজ্বল করছে। তাদের অনস্ক্রিন প্রেমটা এতটাই সুন্দর যে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জগৎটাও ভীষণ রঙিন মনে হয়। মহানায়ককে নিয়ে বলতে গেলে অনেকটা আবেগপ্রবণ হয়ে যেতে হয়। হয়তো তার সিনেমাটা যেই সময় বেরোতো সেই সময় হয়তো আমার জন্ম হয়নি, কিন্তু এখন অনেকটা সময় টাইম ট্রাভেল করে তার সিনেমার মধ্যে দিয়ে সেই সময়টা আমরা ফিরে যেতে পারি। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, সেই সাদা কালো জগৎ থেকে রঙিন জগৎ এবং সাদা কালো জগতের সেই মানুষটাকে নিয়ে অনেক রঙিন রঙিন কথা জানাবো আপনাকে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ।

0: should be, but it doesn't have to be. At Atos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Atos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etosservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। উত্তম কুমারের কিন্তু একটা দারুণ ক্রেজ ছিল, 50, 60 এবং 70 দশকের গুরু মানেই উত্তম কুমার। ব্যস্ত কলকাতার রাস্তা দিয়ে যখন উত্তম কুমারের গাড়ি যেত, তখন কালো কাচের আড়ালে মহানায়ককে এক ঝলক দেখলেই গুরু গুরু বলে চিৎকার করে উঠত। এই উন্মাদনাকে কাজে লাগিয়ে ফেললেন মহান পরিচালক সত্যজিৎ রায়। এই কনসেপ্টটা মাথায় রেখেই তার মাথায় যে চিত্রনাট্যটি ভেসে উঠেছিল এবং যেটি তিনি লিখে ফেলেছিলেন সেটা নায়কের চরিত্রে উত্তম কুমারকে একেবারে আইডল হিসেবে তিনি দেখেছিলেন। সেই সিনেমার একটা বিখ্যাত ডায়লগ ছিল যেটা উত্তম কুমার নিজেও তার বাস্তব জীবনে মেনে চলতেন। তিনি বলতেন, আমরা ছায়ার জগতের মানুষ, আমাদের বেশি কথা বলতে নেই, তাহলে পাবলিকের কাছে আমাদের ইমেজ নষ্ট হয়ে যায়। এই ধারাবাহিকতাটাই বোধহয় তিনি বজায় রেখেছিলেন, তাই আজও তার ইমেজ নষ্ট হয়নি, থেকে গেছেন আমাদের মধ্যে, আমার মধ্যে, আপনার মধ্যে এবং আগামী প্রজন্মের মধ্যেও। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র radiobanglanet.com এ, মন যখন নিরুদ্দেশ।

মাগারে। কিরে থামলি কেন, বাজা গামাপা মাগারে।

একজন শিল্পী তখনই সুন্দর হন যখন তার অন্তরের সত্তাটাও উন্নত মনের হয় এবং ভাবনা অনেক দৃঢ় হয়। উত্তম কুমারকে বলা হতো ইন্ডাস্ট্রির অভিভাবক। তার সহকর্মীদের সঙ্গে তার আচরণ মুগ্ধ করত সকলকে। তিনি ছোট বড় সকলকে ভীষণভাবে স্নেহ করতেন। এছাড়াও জুনিয়রদেরও অনেক খুঁটিনাটি ছোটোখাটো বিষয়ে নজর রাখতেন তিনি। উন্নত মানের শিল্পী বোধ হয় এমন মানুষদেরই বলা যায়। সেই সময় তার আচরণ এতটাই স্বচ্ছন্দবোধ করতেন তার সহকর্মীরা যে তার সঙ্গে কাজ করতে খুব উৎসাহ বোধ করতেন। তাই তো তিনি এভারগ্রিন। এখনও তার বিভিন্ন ঝলক রয়ে গিয়েছে আমাদের মধ্যে এবং তার নামটা শুনলেই আমাদের মধ্যে একটা অদ্ভুত শিহরণ জাগে। নিশ্চয়ই আপনারও অনেক কিছু মনে পড়ে গেল। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা উত্তম গানের পরে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
3: সময়।
2: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com-এ সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: আজ সত্যি গানের দিন, কারণ আজ মহানায়কের জন্মদিন। বাঙালির রোজ নামচায় মিশে আছে উত্তম কুমার। একদিনের জন্য বাঙালি তাকে ভুলে থাকতে পারেননি, তাই তো বর্তমানে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সিনেমায় একটা বিরাট অংশের প্রভাব রেখেছেন ডিরেক্টর সৃজিত মুখার্জি। সিনেমার নাম অতি উত্তম। সত্যি বাঙালি কী না পারে, ভালোবাসার সব কিছুই যত্নে রাখতে পারে। এই সিনেমায় তিনি তার সেই জগৎ থেকে এসে এখনকার যে প্রজন্ম তাদের সঙ্গে কানেক্ট করেছেন, তাদের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন। তাই আপনি আজকের দিনে একবার অন্তত উত্তম কুমারের যে কোনো সিনেমা, বা আপনি যদি সেই মানুষটাকে এখনকার প্রজন্মের মধ্যে ফিরে পেতে চান, অবশ্যই অতি উত্তমটা দেখে ফেলুন। উত্তম আলোচনা তো শেষ হওয়ার নয়, আর বাঙালির কাছে উত্তম কুমার মানে বলেই ফেলেছি লাস্ট এক ঘন্টা ধরে। সময় প্রায় শেষ, তাই শেষ করতেই হচ্ছে। একটা বিখ্যাত ডায়লগ দিয়ে শেষ করি তাহলে।
1: আসুন মৌঠান, আসুন,
2: নিন খান।
1: আর পাচ্ছি না, এর বেশি কি খাওয়া যায়?
2: খুব যায়, কিছুই তো খেলেন না।

আছে মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ যদি হয় ইলিশ মাছ তাহলে তো কথাই নেই। বাঙালির সেই অত্যন্ত প্রিয় ইলিশ মাছের গল্প নিয়েই চলে এসেছি আমি অনামিকা আমাদের আজকের এই পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। ইলিশ মাছ বললেই কিন্তু চোখের সামনে ভেসে ওঠে পদ্মার ইলিশের কথা। বাংলাদেশের ইলিশের গল্প কিন্তু সারা বিশ্বের লোক জানে। সেই ইলিশ মাছ আর ইলিশের বাড়ি নিয়েই আমাদের আজকের আড্ডা জারি থাকবে। তবে এখন শুনবো গান, পরপর তিনটে গান থাকছে আপনার জন্য। গানের ওপারে ফিরছি আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া, এই তিন নদীর মিলনস্থল চাঁদপুর। বাংলাদেশের এই চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি। সেই ইলিশের বাড়ির গল্পই এখন শেয়ার করব আপনার সঙ্গে আমাদের আজকের এই পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। এই যে চাঁদপুরের কথা বলছি, এই চাঁদপুরের ইলিশ কিন্তু স্বাদে আর গন্ধে অতুলনীয়। আর এই চাঁদপুরে এত ইলিশ পাওয়া যায় যে এখানে বাংলাদেশের বৃহত্তম ইলিশের বাজার রয়েছে। চাঁদপুরে ভোর থেকেই ঘাটে ইলিশের পসরা বসে। চাঁদপুরের ইলিশ চেনার কিন্তু একটা সহজ উপায় আছে। এখানকার ইলিশ একেবারে চকচকে রুপালি রঙের হয়। অন্যান্য জায়গার ইলিশ অনেক সময় যেটা দেখা যায় রুপালি রঙের সঙ্গে একটা লালচে আভা থাকে, কিন্তু এখানকার ইলিশ, এই চাঁদপুরের ইলিশ একেবারে চকচকে রুপালি রঙের। আর ইলিশের মধ্যে চাঁদপুরের যে টেনুয়ালসা, সেই ইলিশই কিন্তু স্বাদে গন্ধে ও রূপে অনন্য। আর সেই ইলিশের গল্প নিয়ে থাকবো আমাদের আজকের পপকর্নের আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বাংলাদেশের ইলিশের স্বাদ আর গন্ধের কথা সারা বিশ্ব জানে, আর সেই ইলিশ বাঙালি কিন্তু বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন খুঁজে বার করবেনই। সেই বাংলাদেশের ইলিশের গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে ইলিশের কথা বলছি, এই ইলিশের মধ্যে সবচাইতে স্বাদে গন্ধে আর রূপে অনন্য যে ইলিশ সেটা হলো টেনুয়ালোসা ইলিশ। আর এই ইলিশ পাওয়া যায় বাংলাদেশের চাঁদপুরে, যাকে বলা হয় ইলিশের বাড়ি। আর ইলিশ যেটা সেটা কোন ইলিশের স্বাদ সবচেয়ে বেশি হবে এই ওজনের ওপরেও কিন্তু নির্ভর করে। অনেকে মনে করেন যে অনেক বড় মাপের ইলিশ হলে বোধ হয় তার স্বাদ খুব বেশি হবে। আসলে কিন্তু ইলিশ যদি 700-800 গ্রামের ওজনের হয় সেই ইলিশের স্বাদ সত্যি খুব বেশি হয়। তারপরে যখন বেশি বড় মাপের ইলিশ হয়ে যায় তখন তার স্বাদ অনেকটা কমতে শুরু করে। আর এই যে ইলিশটা সেই ইলিশকে স্থানীয় ভাষায় বলা হয় গাদাপুরা ইলিশ। আর এই 700-800 গ্রামের যে ইলিশ সেটার স্বাদ কিন্তু সত্যি ভীষণ ভীষণ ভালো। সেই ইলিশের স্বাদ আর গন্ধ নিতে নিতেই চলুন শুনে নি গান। ফিরছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিবে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বাংলাদেশের চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি। ইলিশ আর ইলিশের বাড়ির গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে আজকে চাঁদপুরের গল্প করছি, এই চাঁদপুরে ইলিশ তো পাওয়াই যায়, যার স্বাদ আর গন্ধ অতুলনীয়। ইলিশ ছাড়াও চাঁদপুরে আছে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনা। মোহনা থেকে নৌকা করে যদি যাওয়া যায় তাহলে পাওয়া যাবে মেঘনা ও পদ্মার চর, আর যাওয়ার পথে নদীর বুকে জেলেদের মাছ ধরা। আর এই যে জলরাশি, বিশাল জলরাশি, সেই কলকল শব্দ আর তার সঙ্গে নদীর শীতল বাতাস, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি যা মন ছুঁয়ে যায়। আর বালুচরের পাশাপাশি নদীর উত্তাল ঢেউ, যা সত্যি মনটাকে কোথায় যেন হারিয়ে নিয়ে যায়। এই চাঁদপুরের গল্প করতে করতেই চলুন শুনে নিই গান। পরপর দুটো গান শুনে ফিরছি আবার আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নির্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন পপকর্ন, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা কথা বলছি ইলিশ মাছ আর ইলিশের বাড়ি নিয়ে। ইলিশ মাছ যার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়, বাঙালির অত্যন্ত প্রিয় এই ইলিশ মাছ, তাকে যেভাবেই খাওয়া হোক না কেন, সেই ইলিশ মাছ ভাজা হোক কিংবা ইলিশ সর্ষে, অথবা ইলিশ ভাপা কিংবা ইলিশ পাতুরি, অথবা ইলিশ মাছ কালো জিরে দিয়ে একেবারে পাতলা ঝোল, সব রকমভাবেই কিন্তু ইলিশ অতুলনীয়। সেই ইলিশ মাছ আর সেই ইলিশের বাড়ি চাঁদপুর, সেই চাঁদপুর নদী ঘেরা সেই ছোট্ট শহর, তার প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু অতুলনীয়। সেই সব গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

রিং। কিরে থামলি কেন, বাজা। গামা পা মা গা রে সা রে মা গা রে গা রে সা রে সা নি সা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।

0: সাগর সঙ্গম, সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

শুনছেন রেডিও বাংলানেট.কম বাংলার গান বাঙালির প্রাণ।

ঘরে শুন শুন গেরো বাদ ভোগ থেকে বেরো আজ আকাশটা পেরো আজ যা রে যা উড়ে যা যা রে যা ওরে শোন শোন গেরো বাজ খোপ থেকে বেরো আজ আকাশটা পেরো আজ যা রে যা উড়ে যা যা রে যা ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি যা রে যা যা যা ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি যা রে যা ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি যা রে যা ওরে শোন শোন গেরো বাজ খোপ থেকে বেরো আজ আকাশটা পেরো আজ যা রে যা উড়ে যা যা রে যা

0: সজদি আর সব মিছে পালাবার পথ নাই রে।
1: কেন

0: Left, right, left. Left, right, left. Left and right, that's all right. Left and right, that's all right. अपना हाथ जगनाथ कर बे भाई बाजी मात, अपना हाथ जगनाथ कर बे भाई बाजी मात, तेमनी दिन थक बे ना खुल बे भाई जोर बरा, तेमनी दिन थक बे ना खुल बे भाई जोर बरा, अपना हाथ जगनाथ कर बे भाई बाजी मात, अपना हाथ जगनाथ कर बे भाई बाजी.
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
3: সময়।
2: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
5: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআই। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
4: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: Çalav bora, cin şeri şempen.
1: শুনছেন রেডিও বাংলানেট.কম বাংলার গান বাঙালির প্রাণ।

হ্যাপি বার্থডে নিজেকেই নিজে উইশ করলাম আর কি। না মানে ঘটনাচক্রে আজকে আমারও জন্মদিন, কিন্তু তাতে কিছুই যায় আসে না। আজকে যার জন্মদিন, যার সঙ্গে আমার জন্মদিন এক ডেটে হওয়ার দরুন নিজেকে মাঝে মধ্যে কলার তুলে হিরো বলতে ইচ্ছে করে, সেই মহানায়ক উত্তম কুমারের জন্মদিনে আমি গৌরব গতকালের থেকে আজকে আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড করছি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে মহানায়কের জন্মদিন, বাঙালি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ম্যাটিনি আইডলের জন্মদিন। তো তার জন্মদিনে আমি গৌরব গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি কিছু কথা মহানায়কের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী নিয়ে। আর আজকেও শেয়ার করতে থাকবো সেরকমই কিছু কথা যেগুলো কিনা মহানায়কের জীবনকে নতুনভাবে আমাদের সামনে উপস্থাপন করে। তো সেরকমই কিছু কথা গতকালের মতো আজকেও ওয়েট করবে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা net.com এর ওয়েব তরঙ্গে।

মহানগরের কেরিওগ্রাফে যে সমস্ত অজস্র মণিমুক্ত ছড়িয়ে রয়েছে তার মধ্যে অন্যতম একটি উজ্জ্বল নক্ষত্র হচ্ছে দেয়ানিয়া ফিল্ম, সেই ফিল্ম যেখানে উত্তম কুমার এবং তনুজার যুগলবন্দী এখনো পর্যন্ত উদ্বেল করে তোলে শত শত বাঙালির হৃদয়। তো সেই ফিল্মে যতটা বিখ্যাত সেই ফিল্ম হয়েছিল ঠিক ততটাই বিখ্যাত ছিল তার গানগুলি, যেমন ধরুন গানে ভুবন ভরিয়ে দেব, কিংবা আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, কিংবা জীবন খাতার প্রতি পাতায়। এই সমস্ত গান কি করে ভোলা যায় বলুন তো? কিন্তু আপনি কি জানেন যে এই ফিল্মটি কে প্রডিউস করেছিলেন? শুনলে তাজ্জব হয়ে যাবেন। এই ফিল্মের মিউজিক ডাইরেক্টর ছিলেন শ্যামল মিত্র এবং গানগুলো তিনিই গেয়েছেন। কিন্তু তার সঙ্গে আরো একটি ব্যাপার হলো, এই ফিল্মটি প্রডিউসারও ছিলেন শ্যামল মিত্রই। তো রেডিও বাংলায় ডকমে আজকে আমাদের ইচ্ছে ডানা রাজার আসরে মহানায়কের জন্মদিনে ওনার জীবনের কিছু জানা, কিছু স্বল্প জানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

সুভজিৎ রায় এবং উত্তম কুমার দুজনে বলতে গেলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটি স্তম্ভ। তো এদের মধ্যে কম্বিনেশনটা কিন্তু তৈরি হয়েছিল নায়ক ফিল্মের মাধ্যমে, কিন্তু নায়ক ফিল্মের অনেক আগেই কিন্তু কম্বিনেশনটা তৈরি হয়ে যেতে পারত, কিন্তু হয়নি। তো রেডিও বাংলায় ডট কম শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। মহানায়কের জন্মদিনে আজকে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি মহানায়কের জীবনের কিছু অজানা কিছু স্বল্প জানা অধ্যায়। তো যে কথা বলছিলাম যে 1969 খ্রিস্টাব্দে রিলিজ হয় নায়ক, কিন্তু তার বহু বছর আগে 1956 খ্রিস্টাব্দে সত্যজিৎ রায় উত্তম কুমারের কাছে গিয়েছিলেন একটি ফিল্মের অফার নিয়ে। ফিল্মটি ছিল ঘরে বাইরে, যেখানে সন্দীপের চরিত্রে অ্যাক্টিং করতে প্রপোজ করেছিলেন সত্যজিৎ রায় উত্তম কুমারকে। কিন্তু উত্তম কুমারের মনে হয়েছিল যে এই নেগেটিভ ক্যারেক্টারটা হয়তো খুব একটা ভালো যাবে না তার ইমেজের সঙ্গে, সেই জন্য তিনি অত্যন্ত পোলাইটলি সেই অফার রিজেক্ট করেছিলেন। যদিও তাদের মধ্যে দুটি ফিল্ম তৈরি হয়েছে, অর্থাৎ সত্যজিৎ রায় এবং উত্তম কুমারের মধ্যে একটি অবশ্যই মহানায়ক এবং অপরটি চিড়িয়াখানা। তৈরিও বাংলায় ডকমে আজকে আমাদের ইচ্ছে নানার আড্ডা, আসলে মহানায়কের জন্মদিনে ওনার জীবনে কিছু স্বল্প জানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে নানা অন রেডিও বাংলা নেট ডট।

নিরুপমা। অনেকে বলেন যে মহানায়ক উত্তম কুমারের স্টারডামের শীর্ষস্থান যদি লোকেট করতে হয় সেটা অবশ্যই হবে সপ্তপদী। সপ্তপদীতে উত্তম কুমার এবং সুচিত্রা সেন যে জায়গায় ছিলেন সেটা হচ্ছে তাদের স্টারডামের একদম চূড়ায়। তো এই সপ্তপদীর বিরুদ্ধেও নাকি একটি চক্রান্ত তৈরি করা হয়েছিল। বাংলাদেশের সপ্তপদী এমন একটি ফিল্ম যেটা কিনা বাঙালি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম একটি স্টলওয়ার্ড। তো সেই ফিল্মের বিরুদ্ধে নাকি একটি চক্রান্ত তৈরি করা হয়েছিল। পানা ঘোষ শোনা যায় যে ইন্ডাস্ট্রির কয়েকজন নাকি সুচিত্রা সেনকে বলেছিলেন যে উত্তম কুমারের স্টারডাম তাকে ওভারশ্যাডো করে দেবে, এবং এই কান ভাঙানিতে কিন্তু বিন্দুমাত্র আমল দেননি সুচিত্রা সেন। আর সেই জন্যই আমাদের কাছে পৌঁছতে পেরেছে এই অসামান্য একটি ফিল্ম। তো রেডিও বাংলা ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডা রাখবে, আড্ডা জারি আছে মহানায়কের জীবনের কিছু অজানা কিছু স্বল্প জানা কাহিনী নিয়ে। আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে বৃক্ষের উপ্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা ও অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

তবে মহায়কে চিনতে গেলে কিন্তু শুধুমাত্র তার ক্যারিয়ার গ্রাফ কিংবা শুধুমাত্র তার সাফল্য দিয়ে তাকে ডিফাইন করা যাবে না। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সমাজের ত্রাণের কাজে এগিয়ে এসেছেন মহানায়ক, সেটা দুস্থ শিল্পীদের জন্য ফান্ড কালেক্ট করা থেকে আরম্ভ করে বন্যা ত্রাণে নিজে পথে নেমে ফান্ড কালেক্ট করা, কিংবা ফুটবল ম্যাচও খেলেছেন মহানায়ক শুধুমাত্র সমাজের পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য। এরকমই মানবিক মানুষ ছিলেন মহানায়ক উত্তম কুমার। তো রেডিও বাংলা নেট ডটকমে আজকে ওনার জন্মদিনে আমি গৌরব গঙ্গা জলেই গঙ্গা পূজা করলাম। গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছিলাম মহানায়ক উত্তম কুমারের জীবনের কিছু অজানা, কিছু স্বল্প জানা কাহিনী, আর আজকেও ঠিক সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার এই দুই দিনের আড্ডা জানান আমাকে, আমাকে মেল করুন আইডিয়াট রেডিও বাংলা নেট ডট কম অ্যাড্রেসে, আইড অর্থাৎ ইচ্ছে ডানার আইডিয়াট রেডিও বাংলা নেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনার জন্য, আপনার পাশে কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

রেডিও বাংলানেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান দুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি। আর আজকে যেহেতু খুব স্পেশাল একটা দিন, বাঙালির খুব প্রিয় মানুষের জন্মদিন, তাই জন্য আজকে স্পেশালভাবে অবশ্যই আড্ডাটা আমরা দুজন মিলে দেব। তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গান থাকবে, মন ভালো করার গান থাকবে, এবং যেটা না বললেই নয় সেটা হচ্ছে আজকে 3rd September, অর্থাৎ আমাদের সবার প্রিয় মহানায়কের জন্মদিন।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

বাঙালির মহানায়ক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, কি বলি বলুন তো, একটা ভাষায় বা একটা শব্দে ব্যক্ত করা সম্ভব? কখনোই সম্ভব নয়। তার যে অন্যরকম একটা চোখের চাউনি, তার যে অভিনয়ের একটা দক্ষতা এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, এবং এই সময় যে কথাটা আমরা বলে থাকি এবং টিনেজারদের মুখে বারবার শুনি, সেই কথাটা হচ্ছে ক্রাশ। ক্রাশ যদি হয়, বাঙালির ক্রাশ, এবং যেই ক্রাশের ওপর মজেছেন এখনও অবধি সমস্ত রকম বাঙালি, এবং যারা বাংলা সিনেমা ভালোবাসেন তাদের একমাত্র সবচেয়ে বেশি যদি ক্রাশ খাওয়ার কোনো লোক থাকে, তাহলে সেটা অবশ্যই উত্তম কুমার।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
1: Jusque la dernière. Sentez, écoutez mon chanson. Je veux entrer ta vie depuis longtemps. Sentez, écoutez mon chanson. Je veux entrer ta vie depuis longtemps. Ta vie depuis longtemps.

আজ 3rd September আমাদের সবার প্রিয় ভালোবাসার মানুষ অর্থাৎ আমাদের প্রিয় উত্তম কুমারের জন্মদিন। এবং তিনি কিভাবে তা ছোটবেলাটা কাটিয়েছেন বা থিয়েটার থেকে কিভাবে সিনেমা জগতে তিনি পা রেখেছেন সেই সব গল্প কিন্তু আমাদের কাছে অজানা নয়। কিন্তু যেটা বারবার বলতে ইচ্ছা করে বা এখনকার জেনারেশন মহানায়কের থেকে কী কী শিখতে পারে, অবশ্যই সবার ফার্স্ট হচ্ছে তার পার্সোনালিটি এবং তার সাথে সাথে অভিনয় দক্ষতা। যদি একটা মানুষ হিসাবে অভিনেতা না বলে থাকি সে কী কী শিখতে পারে, আমার মনে হয় একটা মানুষ যে বারবার চেষ্টা করে এবং বারবার চেষ্টা করেও ব্যর্থ হয় কিন্তু তার লক্ষ্যে স্থির থাকে যে সে একদিন সফল হবে, আর ঠিক সেই রকমই একটা মানুষের নামই উত্তম কুমার। তার কিন্তু জার্নিটা খুব একটা ইজি ছিল না, প্রথমবারই কিন্তু তিনি ছক্কা হাঁকাননি, তিনি বারবার ব্যর্থ হয়েছেন এবং বারবার কিন্তু অসফলতার তাকে গ্রাস করেছিল, কিন্তু সাফল্যটাকে তিনি ভুলে যাননি বা সাফল্যের যে লক্ষ্যটা তিনি স্থির রেখেছিলেন। তার সাফল্যের সফরটা শুরু হয় 1975 থেকে, তারপর কী হয়েছিল সেটা আমরা সবাই জানি।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জন্মদিন মানেই তো সেলিব্রেশন, আর সেলিব্রেশন খাওয়া দাওয়া ছাড়া কি করে হয়। ঠিক সেই রকমই আজকে যেহেতু মহানায়কের জন্মদিন, তাহলে মহানায়কের জন্মদিনে মহানায়কের প্রিয় খাবার নিয়ে কথা না বললেই নয়। তাই জন্য তিনি যে খাদ্যরসিক ছিলেন সেটা আমরা সবাই জানি, কিন্তু যেটা তার একটা সেলিব্রেশন মুডের জন্য দরকার ছিল সেটা হচ্ছে তার সবচেয়ে প্রিয় খাবার স্টার্টার আইটেমের মধ্যে মাটন চাপ ফ্রাই। এবং এই মাংসের চাপ ফ্রাই দিয়েই কিন্তু তার অনেক সেলিব্রেশনের মুহূর্তগুলো বা হতাশার মুহূর্তগুলো তিনি এনজয় করেছেন। এনজয় করেছেন হতাশার মুহূর্তগুলো বললে খুব ভুল হবে, মানে তিনি সঙ্গ পেয়েছেন। অনেক সময় হয় যে আমাদের খাবার খেলে মুড চেঞ্জ হয়ে যায়, আর হয়তো তিনিও তাই করতেন। রেডিও বাংলা নেই .com-এ আজকে উত্তম কুমারের জন্মদিন উপলক্ষে একটা স্পেশাল আড্ডা শেয়ার করছি আপনার সঙ্গে, এবং কেমন লাগছে আড্ডা প্লিজ জানাবেন। ফিরছি আড্ডায়, শুনছেন রেডিও বাংলা নেই .com, মন যখন নিরুদ্দেশ।

উত্তম কুমার মানে বাংলা সিনেমার স্বর্ণযুগ, উত্তম কুমার মানে বাঙালির একটা ইমোশন, এবং উত্তম কুমার মানেই হচ্ছে আজও লোকাল ট্রেনে তাকে নিয়ে আড্ডা হয়, সিনেমা পাড়ায় তাকে ভগবান হিসেবে পুজো করা হয়। রেডিও বাংলা নিয়ে .com-এ আজকে তার জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট স্পেশাল আড্ডা শেয়ার করলাম, এবং ওই যে বললাম অভিনেতা হিসাবে তিনি কীরকম নাম কামিয়েছেন সেটা আর আমার কথা বলার অপেক্ষা রাখে না, কিন্তু মানুষ হিসাবেও যে তিনি কতটা বড় মাপের মানুষ ছিলেন সেটা তাদের বা সেই সময়কার সমসাময়িক অভিনেতাদের মুখ থেকে শোনা যায়। এরকমই কিছু একটা আড্ডা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম, এবং আরও অনেক কিছু বলার আছে এই মানুষটাকে নিয়ে, কোনো একদিন সময় হলে নিশ্চয়ই বলবো। তার আগে কেমন লাগলো আজকের আড্ডাটা সেটা প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং www.radiobanglanet ফলো করতে ভুলবেন না।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকে আমাদের আড্ডা লোকশিল্প ও সংগ্রহশালা নিয়ে। মিউজ হলো 9 জন গ্রিক দেবী, দেবীর বাসস্থল মিউসিয়ান, কলাবিজ্ঞান সংস্কৃতির চর্চাকেন্দ্র। আর এই মিউসিয়ান শব্দ থেকেই মিউজিয়াম শব্দের উৎপত্তি। 288 খ্রিস্টপূর্বাব্দে মিশরের টলেমি বংশীয় রাজতন্ত্রের দ্বারা পৃষ্ঠপোষিত আলেকজান্দ্রীয় শহরে গ্রন্থাগার এবং পরীক্ষামূলক যন্ত্রপাতি সহ নানা শিল্পদ্রব্যের সমন্বয়ে গড়ে ওঠা শিক্ষাকেন্দ্র মিউজিয়াম নামে পরিচিত হয়েছিল। তো 1683 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের অক্সফোর্ডে প্রতিষ্ঠিত ইলিয়াস অ্যাশমোল এর ব্যক্তিগত সংগ্রহ নিয়ে অ্যাশমোলিয়ান মিউজিয়ামটি হল ব্রিটেনের প্রথম জনসাধারণের জন্য প্রতিষ্ঠিত পরিকল্পিত মিউজিয়াম। আমরা এই ব্যাপারটা জেনেছি চূড়ামণি হাটির একটি প্রতিবেদন থেকে। 1814 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে এশিয়াটিক সোসাইটির ডক্টর নাথানিয়েল ওয়ালিচ ও অন্যান্য সদস্যদের উদ্যোগে যে নতুন ভবন তৈরি ও সংগ্রহের সূত্রপাত, তার উপর ভিত্তি করেই 1875 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান মিউজিয়াম নামটির প্রচার হতে থাকে। পশুপক্ষী জন্তু জানোয়ারের ছাল চামড়া সংরক্ষণ করা এবং তা জীবন্তভাবে প্রদর্শন করার জন্য লোকমুখে ইন্ডিয়ান মিউজিয়ামকে ঘিরে মিউজিয়ামের বাংলা প্রতিশব্দ হয়েছিল জাদুঘর। তো উইলিয়াম জোন্স প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটির সূচনা 15 জানুয়ারি 1784 সালে। তো লোকশিল্প ও সংগ্রহশালা নিয়ে আর অনেক কিছু জানবো আজকের এই এক ঘন্টার আসরে। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই বিশেষ। এখন অপেক্ষা করছি আমাদের জন্য গান, তারপর ফিরে এসে আবারও আমরা সমৃদ্ধ হব সঙ্গীত।

ফিরে এলাম আবারও আজকের এই বিশেষ আড্ডা সংগ্রহশালা ও লোকশিল্পের কথা নিয়ে। তো প্রথম থেকেই মানুষ নানাভাবে নিত্য প্রয়োজনীয় অভাব মিটিয়েছে এবং প্রয়োজন বোধ থেকেই শিল্পের আত্মপ্রকাশ ঘটেছে। আবার সমবেতভাবে উদযাপনের তাগিদ থেকেও সৃষ্টি হয়েছে নানা শিল্পকর্ম। জীবনের অভিজ্ঞতাই শিল্পীদের প্রেরণা। বুদ্ধি, বাস্তব ও কল্পনাকে আশ্রয় করে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন কিছু সৃষ্টির অনুভব, সত্যকে, স্বপ্নকে বা বিশ্বাসবোধ থেকেও বিচিত্র চিন্তাধারার নিদর্শন রাখার চেষ্টা। যেমন তাঁতিরা তাঁত বোনেন, দশাবতার তাস তৈরি করেন ফৌজদার সম্প্রদায়, মুচিরা করেন চামড়ার কাজ, মুলুঙ্গিরা লবণ উৎপাদন করেন, হাঁড়ি ঘড়ামি তৈরি করেন মাটির ঘর ও খড়ের ছাউনি, তো ডোম হাঁড়ি সবরটা করেন বাঁশ বেত শিল্প। এরপরে অনেক শিল্প কোনো সম্প্রদায়ের মধ্যে গণ্ডিতে না থেকেও তৈরি হয়েছে, কিন্তু যেমন আলপনা, গয়নাবাড়ি, কড়ির সাজ, নকশি কাঁথা, পুতুল তৈরি, এইসব এই রকমই নানা কাজের আঞ্চলিক গুরুত্ব তৈরি হয়েছে। বিষ্ণুপুরে টেরাকোটা মন্দির, কলকাতার কুমোরটুলিতে মাটির দেবী মূর্তি, কালীঘাট মন্দিরকে ঘিরে গ্রাম্য শিল্পীদের হাতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে তৈরি হয়ে থাকা চৌকো পট, পাশাপাশি বেঁচে রইল ঐতিহ্যের ধারায় জড়ানো পট। তো প্রচারের মুখ পেয়েছে সাতপাড়ার শিল্পী নিয়ে জড়ানো পটের নয়া গ্রাম, যেমন নবদ্বীপে মূর্তি ঢালাই, নদিয়ার নাকাশিপাড়ার কাঁসা শিল্প, মুর্শিদাবাদের খাগড়া। তো এইভাবে বীরভূমের লোকপুরের শেরপাই আর দুমকার শিউরি বলি। তো আমরা এইভাবে কিন্তু দেখে এসেছি বহু শিল্প যেগুলো আমাদের লোকশিল্পের আঙ্গিকে পড়ে। তো আরও অনেক কিছু জানবো, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা লোকশিল্প তার সংগ্রহশালা নিয়ে।

ফিরে এলাম কয়েকটি গানের পর আবারও আজকের এই স্পেশাল আড্ডা লোকশিল্প ও সংগ্রহশালা নিয়ে। তো পথ চলতে চলতে কত ধ্বংসস্তূপ, কত বিচিত্র সব হস্তশিল্প আমাদের চোখে পড়ে, কখন যে তা হারিয়ে যাবে কেউ কিছু জানে না। আর এই সকল অবহেলিত এবং চাপা পড়ে থাকা উপাদানগুলিই সংগ্রহশালার জন্ম দেয়। তো সংগ্রহশালা আসলে স্মৃতি সংরক্ষণের উপযুক্ত পরিকাঠামো নিয়ে গড়ে ওঠা প্রদর্শন কক্ষ। জার্মান শব্দ ভোল্ক, এর অর্থ সাধারণ মানুষ। তো সাধারণ মানুষকে ঘিরে জনপ্রিয় পুরাতত্ত্ব বোঝাতে ভোলস্কুন্ডে শব্দটির ইংরেজি ফোকলোর শব্দটির ব্যবহার করেন উইলিয়াম জোহো থমসন, যার বাংলা সংলোক সংস্কৃতি শব্দটি গুরুত্ব পেয়েছে পরবর্তী সময়ে। তো 1812 সালে উইলিয়াম কেরির ইতিহাসমালা প্রকাশ কিংবা গ্রিম ভাইদের রূপকথার সংকলন উন্ড ট্রাস সামারিচন ঘিরে চর্চার সূত্রপাত হয়। তো এশিয়াটিক সোসাইটির জার্নালে এ চর্চাকে গুরুত্ব দেয়া হয়। আমরা আরও কিছু জানবো, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, আর সমৃদ্ধ হচ্ছে আমরা প্রতি মুহূর্তেই। আমাদের আজকের এই আড্ডার অবশ্যই যে প্রতিবেদনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি চূড়ামণি হাটির প্রতিবেদন থেকে, তাই সঙ্গে থাকুন। আর ফিরে আসছি কয়েকটি গানের পর আবারও আজকের এই বিশেষ আড্ডা সংগ্রহশালা ও লোকশিল্পর কথা দিয়ে।

হারিয়ে যাওয়া শিল্প নিয়ে কথা চলছে আজকে, লোকশিল্পের কথা। তো হারিয়ে যাওয়া কিংবা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এমন সাংস্কৃতিক উপাদানগুলি সংগ্রহ এবং সংরক্ষণের মাধ্যমে কিন্তু সংগ্রহশালাগুলি তার গুরুত্ব প্রকাশ করে। তো সমাজের সাধারণ মানুষের জীবন, তার কাজ ও তার তৈরি উপাদান নিয়ে বাংলার লোকশিল্প মূলত প্রথম গুরুত্ব পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিচালিত আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্ট এর সংগ্রহশালাটিতে। তো 1956 সালে দিল্লির প্রগতি ময়দানে প্রতিষ্ঠিত হয়েছে ক্র্যাফটস মিউজিয়াম। বোম্বের পাশাপাশি কলকাতায় 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো পশ্চিমবঙ্গের সংগ্রহশালার দীর্ঘ তালিকা দেখলে একটা জিনিস বোঝা যাবে যে বাঙালির সচেতনতা ও আবেগ। যদিও অনেকগুলি সংগ্রহশালারই রুগ্নদশা এবং কয়েকটি হারিয়ে গেছে, তো বলা বাহুল্য বঙ্গ সংস্কৃতির আলোচনায় বাংলাদেশের সংগ্রহশালাগুলিরও গুরুত্ব আছে। তো সমগ্র ভারত জুড়ে সংগ্রহশালায় লোকশিল্প গুরুত্ব পেয়েছে। কর্ণাটকে মহীশূর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় ফোকলোর মিউজিয়াম। চিত্রদুর্গাতে লোকাল অ্যান্টিকুইটিস মিউজিয়াম। হরিয়ানায় হোম অফ ফোক আর্ট, যেমন লখনৌ তো আছে লোককলা সংগ্রহালয়। তো মধ্যপ্রদেশে স্টেট ট্রাইবাল মিউজিয়াম, আবার রাজস্থানে আছেন রাজস্থানে উদয়পুরের গভর্নমেন্ট মিউজিয়াম, গুজরাটে আছে বরদা মিউজিয়াম, তামিলনাড়ুতে গ্রোমস ফরেস্ট মিউজিয়াম, উত্তরপ্রদেশে এলাহাবাদ মিউজিয়াম, আবার রাজস্থানে শিকর মিউজিয়াম, বিহারের চন্দ্রধারী মিউজিয়াম সহ অনেক সংগ্রহশালা লোক সংস্কৃতি চর্চার ক্ষেত্রে তার গুরুত্ব দাবি রাখে। আর এই লোকশিল্পের এই যে জায়গাগুলো, যেগুলো আমাদের কাছে খুব একটা পবিত্র জায়গা। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর আবারও আজকের এই লোকশিল্পের কথা নিয়ে। এখন গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই বিশেষ আড্ডা লোকশিল্পের কথা নিয়ে, সংগ্রহশালার কথা নিয়ে। তো ব্রিটিশ কোম্পানি ভারতীয়দের সঙ্গে সংযোগ সাধনের জন্য বা শাসন ব্যবস্থা পরিচালনার জন্য ভারতীয় জাতিতত্ত্ব ও তাদের ভাষা সংস্কৃতি সম্পর্কে অনুসন্ধান চালিয়েছিল এবং একই সঙ্গে ভারতীয়রাও এই সন্ধান চালিয়েছে স্বদেশ চেতনায় উৎসাহিত হয়ে কিংবা কেউ কেউ পাণ্ডিত্যকে শৃঙ্খলিত বিকশিত করতে। তথ্য অনুসন্ধানের সঙ্গে সঙ্গে সংগ্রহের কাজটিও গুরুত্ব পেয়েছিল, যার উপর ভিত্তি করে প্রাথমিক পর্যায়ে পশ্চিমবঙ্গ সংগ্রহশালাগুলি তার রূপ পেয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে প্রায় প্রতিটি সংগ্রাহকের কাছে ধরা পড়েছে তার নিজস্ব সংস্কৃতি, হারিয়ে যাওয়া সংস্কৃতির নানা উপাদানের সঙ্গে পরিচয় করে নেওয়ার একমাত্র উপায় সংগ্রহশালা। তো আজ এ পর্যন্তই, কেমন লাগলো আজকের এই শো 4447503965712 অবশ্যই জানাবেন, আর এভাবেই জুড়ে থাকবেন radiobanglanet.com সঙ্গে। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। এভাবেই শুনতে থাকুন radiobanglanet.com, মন যখন নিরুদ্দেশ।

বাংলার এভারগ্রিন মহানায়ককে সত্যি যেন মনে হয় চেয়ে চেয়ে দেখি সারাদিন। তার সেই ভুবন ভোলানো হাসির ঝলকে কতগুলো প্রজন্ম যে তারই প্রেমে পাগল এখনও, তার বলার অপেক্ষা রাখে না। তার হাসির মধ্যে যে একটা আলাদা ব্যাপার আছে সেটা যেন মনের মণিকোঠায় রয়ে গিয়েছে। তিনি হলেন সেই চিরন্তন প্রেমিক, এক কথায় বাঙালি সেলুলয়েডে উত্তম কুমার আজও রোম্যান্টিসিজমে শেষ কথা। সাদেই কি আম বাঙালির জীবনে একটা বিরাট অধ্যায় জুড়ে শুধুই উত্তম কুমার? আজকে সেই বিশেষ মানুষটার জন্মদিন। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট .com-এ। কথা হবে মহানায়ককে নিয়ে, আপনার আমার আমাদের সবার মহানায়ক।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: বেশ করে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। আজকে এমন একজন মানুষের জন্মদিন যাকে প্রত্যেকটা প্রজন্ম মেনে এসেছে মহানায়ক হিসেবে। শুধু মহানায়ক নয়, স্টাইল আইকন, পছন্দের পুরুষ, পছন্দের অভিনেতা কিংবা পছন্দের ছেলে। তার অভিনয় দেখে হাজার হাজার তরুণী সেকালে এবং একালে প্রেমে পড়েছেন বিভিন্ন সময়। তবে তার অনস্ক্রিন প্রেমের সঙ্গী ছিলেন সুচিত্রা সেন। শুধু তিনি নন, অনেক এভারগ্রিন নায়িকাই তার সঙ্গে জুটি বেঁধেছিলেন। কিন্তু সবথেকে সুন্দর অনস্ক্রিন জুটি লাগত উত্তম সুচিত্রা। আজও যাদের নাম জলজল করছে, তাদের প্ল্যাটনিক প্রেম জাগতিক জগতের উপরে ছিল, তবে বাস্তব জীবনে কখনোই তারা রোম্যান্টিসিজমে আবদ্ধ হননি। পরস্পরকে সম্মান এবং শ্রদ্ধা করে গেছেন আজীবন। তাই হয়তো মহানায়ক মহানায়িকা বলেই ওনাদের নামটা আমাদের মনের মণিকোঠায় এখনও জলজল করছে। তাদের অনস্ক্রিন প্রেমটা এতটাই সুন্দর যে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জগৎটাও ভীষণ রঙিন মনে হয়। মহানায়ককে নিয়ে বলতে গেলে অনেকটা আবেগপ্রবণ হয়ে যেতে হয়। হয়তো তার সিনেমাটা যেই সময় বেরোতো সেই সময় হয়তো আমার জন্ম হয়নি, কিন্তু এখন অনেকটা সময় টাইম ট্রাভেল করে তার সিনেমার মধ্যে দিয়ে সেই সময়টা আমরা ফিরে যেতে পারি। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, সেই সাদা কালো জগৎ থেকে রঙিন জগৎ এবং সাদা কালো জগতের সেই মানুষটাকে নিয়ে অনেক রঙিন রঙিন কথা জানাবো আপনাকে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। উত্তম কুমারের কিন্তু একটা দারুণ ক্রেজ ছিল, 50, 60 এবং 70 দশকের গুরু মানেই উত্তম কুমার। ব্যস্ত কলকাতার রাস্তা দিয়ে যখন উত্তম কুমারের গাড়ি যেত, তখন কালো কাচের আড়ালে মহানায়ককে এক ঝলক দেখলেই গুরু গুরু বলে চিৎকার করে উঠত। এই উন্মাদনাকে কাজে লাগিয়ে ফেললেন মহান পরিচালক সত্যজিৎ রায়। এই কনসেপ্টটা মাথায় রেখেই তার মাথায় যে চিত্রনাট্যটি ভেসে উঠেছিল এবং যেটি তিনি লিখে ফেলেছিলেন সেটা নায়কের চরিত্রে উত্তম কুমারকে একেবারে আইডল হিসেবে তিনি দেখেছিলেন। সেই সিনেমার একটা বিখ্যাত ডায়লগ ছিল যেটা উত্তম কুমার নিজেও তার বাস্তব জীবনে মেনে চলতেন। তিনি বলতেন, আমরা ছায়ার জগতের মানুষ, আমাদের বেশি কথা বলতে নেই, তাহলে পাবলিকের কাছে আমাদের ইমেজ নষ্ট হয়ে যায়। এই ধারাবাহিকতাটাই বোধহয় তিনি বজায় রেখেছিলেন, তাই আজও তার ইমেজ নষ্ট হয়নি, থেকে গেছেন আমাদের মধ্যে, আমার মধ্যে, আপনার মধ্যে এবং আগামী প্রজন্মের মধ্যেও। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ, মন যখন নিরুদ্দেশ।

মাগারে। কিরে থামলি কেন, বাজা। গামাপা মাগারে, সারে মা গারে গা রে সারে সানি সা।

একজন শিল্পী তখনই সুন্দর হন যখন তার অন্তরের সত্তাটাও উন্নত মনের হয় এবং ভাবনা অনেক দৃঢ় হয়। উত্তম কুমারকে বলা হতো ইন্ডাস্ট্রির অভিভাবক। তার সহকর্মীদের সঙ্গে তার আচরণ মুগ্ধ করত সকলকে। তিনি ছোট বড় সকলকে ভীষণভাবে স্নেহ করতেন। এছাড়াও জুনিয়রদেরও অনেক খুঁটিনাটি ছোটোখাটো বিষয়ে নজর রাখতেন তিনি। উন্নতমানের শিল্পী বোধ হয় এমন মানুষদেরই বলা যায়। সেই সময় তার আচরণ এতটাই স্বচ্ছন্দ্যবোধ করতেন তার সহকর্মীরা যে তার সঙ্গে কাজ করতে খুব উৎসাহ বোধ করতেন। তাই তো তিনি এভারগ্রিন। এখনও তার বিভিন্ন ঝলক রয়ে গিয়েছে আমাদের মধ্যে এবং তার নামটা শুনলেই আমাদের মধ্যে একটা অদ্ভুত শিহরণ জাগে। নিশ্চয়ই আপনারও অনেক কিছু মনে পড়ে গেল। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা উত্তম গানের পরে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।
3: হঠাৎ সামনে শ্রীদের খোশানিয়ে সামনে যদি যায় সে এই পথ দিয়ে,
2: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: আজ সত্যি গানের দিন, কারণ আজ মহানায়কের জন্মদিন। বাঙালির রোজ নামচায় মিশে আছে উত্তম কুমার। একদিনের জন্য বাঙালি তাকে ভুলে থাকতে পারেননি, তাই তো বর্তমানে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সিনেমায় একটা বিরাট অংশের প্রভাব রেখেছেন ডিরেক্টর সৃজিৎ মুখার্জি। সিনেমার নাম অতি উত্তম। সত্যি বাঙালি কি না পারে, ভালোবাসার সব কিছুই যত্নে রাখতে পারে। এই সিনেমায় তিনি তার সেই জগৎ থেকে এসে এখনকার যে প্রজন্ম তাদের সঙ্গে কানেক্ট করেছেন, তাদের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন। তাই আপনি আজকের দিনে একবার অন্তত উত্তম কুমারের যে কোনো সিনেমা, বা আপনি যদি সেই মানুষটাকে এখনকার প্রজন্মের মধ্যে ফিরে পেতে চান, অবশ্যই অতি উত্তমটা দেখে ফেলুন। উত্তম আলোচনা তো শেষ হওয়ার নয়, আর বাঙালির কাছে উত্তম কুমার মানে বলেই ফেলেছি লাস্ট এক ঘন্টা ধরে। সময় প্রায় শেষ, তাই শেষ করতেই হচ্ছে। একটা বিখ্যাত ডায়লগ দিয়েই শেষ করি তাহলে।
1: আসুন মৌঠান, আসুন,
2: নিন খান।
1: আর পাচ্ছি না, এর বেশি কি খাওয়া যায়?
2: খুব যায়, কিছুই তো খেলেন না।

কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ যদি হয় ইলিশ মাছ তাহলে তো কথাই নেই। বাঙালির সেই অত্যন্ত প্রিয় ইলিশ মাছের গল্প নিয়েই চলে এসেছি আমি অনামিকা আমাদের আজকের এই পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। ইলিশ মাছ বললেই কিন্তু চোখের সামনে ভেসে ওঠে পদ্মার ইলিশের কথা। বাংলাদেশের ইলিশের গল্প কিন্তু সারা বিশ্বের লোক জানে। সেই ইলিশ মাছ আর ইলিশের বাড়ি নিয়েই আমাদের আজকের আড্ডা জারি থাকবে। তবে এখন শুনবো গান, পরপর তিনটে গান থাকছে আপনার জন্য। গানের ওপারে ফিরছি আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

মেঘনা মেঘনা ও ডাকাতিয়া এই তিন নদীর মিলনস্থল চাঁদপুর। বাংলাদেশের এই চাঁদপুরকেই বলা হয় ইলিশের বাড়ি। সেই ইলিশের বাড়ির গল্পই এখন শেয়ার করব আপনার সঙ্গে আমাদের আজকের এই পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। এই যে চাঁদপুরের কথা বলছি, এই চাঁদপুরের ইলিশ কিন্তু স্বাদে আর গন্ধে অতুলনীয়। আর এই চাঁদপুরে এত ইলিশ পাওয়া যায় যে এখানে বাংলাদেশের বৃহত্তম ইলিশের বাজার রয়েছে। চাঁদপুরে ভোর থেকেই ঘাটে ইলিশের পসরা বসে। চাঁদপুরের ইলিশ চেনার কিন্তু একটা সহজ উপায় আছে। এখানকার ইলিশ একেবারে চকচকে রূপালী রঙের হয়। অন্যান্য জায়গার ইলিশ অনেক সময় যেটা দেখা যায় রূপালি রঙের সঙ্গে একটা লালচে আভা থাকে, কিন্তু এখানকার ইলিশ, এই চাঁদপুরের ইলিশ একেবারে চকচকে রূপালি রঙের। আর ইলিশের মধ্যে চাঁদপুরের যে টেনুয়ালসা, সেই ইলিশই কিন্তু স্বাদে গন্ধে ও রূপে অনন্য। আর সেই ইলিশের গল্প নিয়ে থাকব আমাদের আজকের পপকর্নের আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বাংলাদেশের ইলিশের স্বাদ আর গন্ধের কথা সারা বিশ্ব জানে, আর সেই ইলিশ বাঙালি কিন্তু বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন খুঁজে বার করবেনই। সেই বাংলাদেশের ইলিশের গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে ইলিশের কথা বলছি, এই ইলিশের মধ্যে সবচাইতে স্বাদে গন্ধে আর রূপে অনন্য যে ইলিশ সেটা হলো টেনুয়ালোসা ইলিশ। আর এই ইলিশ পাওয়া যায় বাংলাদেশের চাঁদপুরে, যাকে বলা হয় ইলিশের বাড়ি। আর ইলিশ যেটা, সেটা কোন ইলিশের স্বাদ সবচেয়ে বেশি হবে এই ওজনের ওপরেও কিন্তু নির্ভর করে। অনেকে মনে করেন যে অনেক বড় মাপের ইলিশ হলে বোধহয় তার স্বাদ খুব বেশি হবে। আসলে কিন্তু ইলিশ যদি 700-800 গ্রামের ওজনের হয় সেই ইলিশের স্বাদ সত্যি খুব বেশি হয়। তারপরে যখন বেশি বড় মাপের ইলিশ হয়ে যায় তখন তার স্বাদ অনেকটা কমতে শুরু করে। আর এই যে ইলিশটা, সেই ইলিশকে স্থানীয় ভাষায় বলা হয় গাদাপুরা ইলিশ। আর এই 700-800 গ্রামের যে ইলিশ সেটার স্বাদ কিন্তু সত্যি ভীষণ ভীষণ ভালো। সেই ইলিশের স্বাদ আর গন্ধ নিতে নিতেই চলুন শুনে নি গান। ফিরছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন চক।

0: কদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বাংলাদেশের চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি। ইলিশ আর ইলিশের বাড়ির গল্প নিয়েই আজ আমরা রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে আজকে চাঁদপুরের গল্প করছি, এই চাঁদপুরে ইলিশ তো পাওয়াই যায়, যার স্বাদ আর গন্ধ অতুলনীয়। ইলিশ ছাড়াও চাঁদপুরে আছে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনা। মোহনা থেকে নৌকা করে যদি যাওয়া যায় তাহলে পাওয়া যাবে মেঘনা ও পদ্মার চর, আর যাওয়ার পথে নদীর বুকে জেলেদের মাছ ধরা। আর এই যে জলরাশি, বিশাল জলরাশি, সেই কলকল শব্দ আর তার সঙ্গে নদীর শীতল বাতাস, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি যা মন ছুঁয়ে যায়। আর বালুচরের পাশাপাশি নদীর উত্তাল ঢেউ যা সত্যি মনটাকে কোথায় যেন হারিয়ে নিয়ে যায়। এই চাঁদপুরের গল্প করতে করতেই চলুন শুনে নিই গান। পরপর দুটো গান শুনে ফিরছি আবার আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

গন্ধ সত্যি অতুলনীয়। বাঙালির অত্যন্ত প্রিয় এই ইলিশ মাছ, তাকে যেভাবেই খাওয়া হোক না কেন, সে ইলিশ মাছ ভাজা হোক কিংবা ইলিশ সর্ষে অথবা ইলিশ ভাপা কিংবা ইলিশ পাতুরি অথবা ইলিশ মাছ কালো জিরে দিয়ে একেবারে পাতলা ঝোল, সব রকম ভাবেই কিন্তু ইলিশ অতুলনীয়। সেই ইলিশ মাছ আর সেই ইলিশের বাড়ি চাঁদপুর, সেই চাঁদপুর নদী ঘেরা সেই ছোট্ট শহর, তার প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু অতুলনীয়। সেই সব গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মূল যখন

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

রে কিরে থামলি কেন? বাজা গামা পা মা গা রে সা রে মা গা রে গা রে সা রে সা নি সা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in। পরদেশির সঙ্গে আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: সাগর সঙ্গম, সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নাও সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

করে শুন শুন গেরোবার ঠোপ থেকে বেরোবার আকাশটা পেরোবার যা রে যা উড়ে যা যা রে যা ওরে শোন শোন গেরোবাজ খোপ থেকে বেরোবাজ আকাশটা পেরোবাজ যা রে যা উড়ে যা যা রে যা ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি যা রে যা যা যা ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি যা রে যা ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি যা রে যা ওরে শোন শোন গেরোবাজ খোপ থেকে বেরোবাজ আকাশটা পেরোবাজ যা রে যা উড়ে যা যা রে যা

0: মিছে পালাবার পথ নাই রে।
1: কেন

0: Left, right, left. Left, right, left. Left and right, that's all right. Left and right, that's all right. Apna haath jagannath kar be bhai baji maat. Apna haath jagannath kar be bhai baji maat. Emni din thakbe na khulbe bhai jor barat. Emni din thakbe na khulbe bhai jor barat. Apna haath jagannath kar be bhai baji maat. Apna haath jagannath kar be bhai baji
1: maat. Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
3: সময়।
2: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
5: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
4: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: बेहरा चला भोरा जिनशेरी शैंपेन
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম বাংলার গান বাঙালির প্রাণ।

0: বুঝলে বুঝলে বাবা বলা কান্ত শিখতে তোমায় হবে হবে ছাড়ব না।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

হ্যাপি বার্থডে নিজেকেই নিজে উইশ করলাম আর কি। না মানে ঘটনাচক্রে আজকে আমারও জন্মদিন, কিন্তু তাতে কিছুই যায় আসে না। আজকে যার জন্মদিন, যার সঙ্গে আমার জন্মদিন এক ডেটে হওয়ার দরুন নিজেকে মাঝে মধ্যে কলার তুলে হিরো বলতে ইচ্ছে করে, সেই মহানায়ক উত্তম কুমারের জন্মদিনে আমি গৌরব গতকালের থেকে আজকে আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড করছি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে মহানায়কের জন্মদিন, বাঙালি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ম্যাটিনি আইডলের জন্মদিন। তো তার জন্মদিনে আমি গৌরব গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি কিছু কথা মহানায়কের জীবনের, কিছু জানা কিছু অজানা কাহিনী নিয়ে। আর আজকেও শেয়ার করতে থাকবো সেরকমই কিছু কথা, যেগুলো কি না মহানায়কের জীবনকে নতুনভাবে আমাদের সামনে উপস্থাপন করে। তো সেরকমই কিছু কথা গতকালের মতো আজকেও ওয়েট করবে আমাদের ইচ্ছেদানার আড্ডার, আসলে কিন্তু সবই করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেদানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETO services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

মহানগরের কেরিয়ারগ্রাফে যে সমস্ত অজস্র মণিমুক্ত ছড়িয়ে রয়েছে তার মধ্যে অন্যতম একটি উজ্জ্বল নক্ষত্র হচ্ছে দেয়ানিয়ার ফিল্ম, সেই ফিল্ম যেখানে উত্তম কুমার এবং তনুজার যুগলবন্দী এখনো পর্যন্ত উদ্বেল করে তোলে শত শত বাঙালির হৃদয়। তো সেই ফিল্মে যতটা বিখ্যাত সেই ফিল্ম হয়েছিল ঠিক ততটাই বিখ্যাত ছিল তার গানগুলি, যেমন ধরুন গানে ভুবন ভরিয়ে দেব, কিংবা আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, কিংবা জীবন খাতার প্রতি পাতায়। এই সমস্ত গান কি করে ভোলা যায় বলুন তো? কিন্তু আপনি কি জানেন যে এই ফিল্মটি কে প্রডিউস করেছিলেন? শুনলে তাজ্জব হয়ে যাবেন। এই ফিল্মের মিউজিক ডাইরেক্টর ছিলেন শ্যামল মিত্র এবং গানগুলো তিনিই গেয়েছেন। কিন্তু তার সঙ্গে আরো একটি ব্যাপার হলো, এই ফিল্মটি প্রডিউসারও ছিলেন শ্যামল মিত্রই। তো রেডিও বাংলায় ড্র কমে আজকে আমাদের ইচ্ছে ডানা রাজার আসরে মহানায়কের জন্মদিনে ওনার জীবনের কিছু জানা, কিছু স্বল্প জানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

সত্যজিৎ রায় এবং উত্তম কুমার দুজনে বলতে গেলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটি স্তম্ভ। তো এদের মধ্যে কম্বিনেশনটা কিন্তু তৈরি হয়েছিল নায়ক ফিল্মের মাধ্যমে, কিন্তু নায়ক ফিল্মের অনেক আগেই কিন্তু কম্বিনেশনটা তৈরি হয়ে যেতে পারত, কিন্তু হয়নি। তো রেডিও বাংলায় ডট কম শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। মহানায়কের জন্মদিনে আজকে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি মহানায়কের জীবনের কিছু অজানা কিছু স্বল্পজানা অধ্যায়। তো যে কথা বলছিলাম যে 1969 খ্রিস্টাব্দে রিলিজ হয় নায়ক, কিন্তু তার বহু বছর আগে 1956 খ্রিস্টাব্দে সত্যজিৎ রায় উত্তম কুমারের কাছে গিয়েছিলেন একটি ফিল্মের অফার নিয়ে। ফিল্মটি ছিল ঘরে বাইরে, যেখানে সন্দীপের চরিত্রে অ্যাক্টিং করতে প্রপোজ করেছিলেন সত্যজিৎ রায় উত্তম কুমারকে। কিন্তু উত্তম কুমারের মনে হয়েছিল যে এই নেগেটিভ ক্যারেক্টারটা হয়তো খুব একটা ভালো যাবে না তার ইমেজের সঙ্গে, সেই জন্য তিনি অত্যন্ত পোলাইটলি সেই অফার রিজেক্ট করেছিলেন। যদিও তাদের মধ্যে দুটি ফিল্ম তৈরি হয়েছে, অর্থাৎ সত্যজিৎ রায় এবং উত্তম কুমারের মধ্যে একটি অবশ্যই মহানায়ক এবং অপরটি চিড়িয়াখানা। তৈরিও বাংলায় ডকমে আজকে আমাদের ইচ্ছে নানা আসলে মহানায়কের জন্মদিনে ওনার জীবনে কিছু স্বল্প জানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে নানা অনরেডি বাংলা নেট ডট।

নিরুপমা। অনি বলেন যে মহানায়ক উত্তম কুমারের স্টারডমের শীর্ষস্থান যদি লোকেট করতে হয় সেটা অবশ্যই হবে সপ্তপদী। সপ্তপদীতে উত্তম কুমার এবং সুচিত্রা সেন যে জায়গায় ছিলেন সেটা হচ্ছে তাদের স্টারডমের একদম চূড়ায়। তো এই সপ্তপদীর বিরুদ্ধেও নাকি একটি চক্রান্ত তৈরি করা হয়েছিল। বাংলাদেশের সপ্তপদী এমন একটি ফিল্ম যেটা কিনা বাঙালি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম একটি স্টলওয়ার্ড। তো সেই ফিল্মের বিরুদ্ধে নাকি একটি চক্রান্ত তৈরি করা হয়েছিল। পানা ঘোষ শোনা যায় যে ইন্ডাস্ট্রির কয়েকজন নাকি সুচিত্রা সেনকে বলেছিলেন যে উত্তম কুমারের স্টারডম তাকে ওভারশ্যাডো করে দেবে, এবং এই কান ভাঙানিতে কিন্তু বিন্দুমাত্র আমল দেননি সুচিত্রা সেন। আর সেই জন্যই আমাদের কাছে পৌঁছতে পেরেছে এই অসামান্য একটি ফিল্ম। তো রেডিও বাংলা ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডা রাখবে, আড্ডা জারি আছে মহানায়কের জীবনের কিছু অজানা কিছু স্বল্প জানা কাহিনী নিয়ে। আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপ্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা ও অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

তবে মহায়োগকে চিনতে গেলে একটু শুধুমাত্র তার ক্যারিয়ার গ্রাফ কিংবা শুধুমাত্র তার সাফল্য দিয়ে তাকে ডিফাইন করা যাবে না। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সমাজের ত্রাণের কাজে এগিয়ে এসেছেন মহানায়ক, সেটা দুস্থ শিল্পীদের জন্য ফান্ড কালেক্ট করা থেকে আরম্ভ করে বন্যা ত্রাণে নিজে পথে নেমে ফান্ড কালেক্ট করা, কিংবা ফুটবল ম্যাচও খেলেছেন মহানায়ক শুধুমাত্র সমাজের পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য। এরকমই মানবিক মানুষ ছিলেন মহানায়ক উত্তম কুমার। তো রেডিও বাংলা নেট ডটকমে আজকে ওনার জন্মদিনে আমি গৌরব গঙ্গা জলেই গঙ্গা পূজা করলাম। গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছিলাম মহানায়ক উত্তম কুমারের জীবনের কিছু অজানা, কিছু স্বল্প জানা কাহিনী, আর আজকেও ঠিক সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার এই দুই দিনের আড্ডা জানান আমাকে, আমাকে মেরুন আইডিয়াট রেডিও বাংলা নেট ডটকম অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডিয়াট রেডিও বাংলা নেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনার জন্য, আপনার পাশে কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

রেডিও বাংলানেই .com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান দুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি। আর আজকে যেহেতু খুব স্পেশাল একটা দিন, বাঙালির খুব প্রিয় মানুষের জন্মদিন, তাই জন্য আজকে স্পেশালভাবে অবশ্যই আড্ডাটা আমরা দুজন মিলে দেব। তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গান থাকবে। মন ভালো মানুষের জন্মদিন, তাই জন্য আজকে স্পেশালভাবে অবশ্যই আড্ডাটা আমরা দুজন মিলে দেব। তার সাথে সাথে অবশ্যই

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

বাঙালির মহানায়ক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, কি বলি বলুন তো, একটা ভাষায় বা একটা শব্দে ব্যক্ত করা সম্ভব? কখনোই সম্ভব নয়। তার যে অন্যরকম একটা চোখের চাউনি, তার যে অভিনয়ের একটা দক্ষতা এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, এবং এই সময় যে কথাটা আমরা বলে থাকি এবং টিনেজারদের মুখে বারবার শুনি, সেই কথাটা হচ্ছে ক্রাশ। ক্রাশ যদি হয়, বাঙালির ক্রাশ, এবং যেই ক্রাশের ওপর মজেছেন এখনও অবধি সমস্ত রকম বাঙালি, এবং যারা বাংলা সিনেমা ভালোবাসেন তাদের একমাত্র সবচেয়ে বেশি যদি ক্রাশ খাওয়ার কোনো লোক থাকে, তাহলে সেটা অবশ্যই উত্তম কুমার।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,
1: jusque la dernière. Sentez, écoutez mon chanson. Je veux entrer ta vie depuis longtemps. Sentez, écoutez mon chanson. Je veux entrer ta vie depuis longtemps. Ta vie depuis longtemps.

আজ 3rd September আমাদের সবার প্রিয় ভালোবাসার মানুষ অর্থাৎ আমাদের প্রিয় উত্তম কুমারের জন্মদিন। এবং তিনি কিভাবে তা ছোটবেলাটা কাটিয়েছেন বা থিয়েটার থেকে কিভাবে সিনেমা জগতে তিনি পা রেখেছেন সেই সব গল্প কিন্তু আমাদের কাছে অজানা নয়। কিন্তু যেটা বারবার বলতে ইচ্ছা করে বা এখনকার জেনারেশন মহানায়কের থেকে কী কী শিখতে পারে, অবশ্যই সবার ফার্স্ট হচ্ছে তার পার্সোনালিটি এবং তার সাথে সাথে অভিনয় দক্ষতা। যদি একটা মানুষ হিসাবে অভিনেতা না বলে থাকি সে কী কী শিখতে পারে, আমার মনে হয় একটা মানুষ যে বারবার চেষ্টা করে এবং বারবার চেষ্টা করেও ব্যর্থ হয় কিন্তু তার লক্ষ্যে স্থির থাকে যে সে একদিন সফল হবে, আর ঠিক সেই রকমই একটা মানুষের নামই উত্তম কুমার। তার কিন্তু জার্নিটা খুব একটা ইজি ছিল না, প্রথমবারই কিন্তু তিনি ছক্কা হাঁকা নিয়ে তিনি বারবার ব্যর্থ হয়েছেন এবং বারবার কিন্তু অসফলতার তাকে গ্রাস করেছিল, কিন্তু সাফল্যটাকে তিনি ভুলে যাননি বা সাফল্যের যে লক্ষ্যটা তিনি স্থির রেখেছিলেন। তার সাফল্যের সফরটা শুরু হয় 1975 থেকে, তারপর কী হয়েছিল সেটা আমরা সবাই জানি।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জন্মদিন মানেই তো সেলিব্রেশন, আর সেলিব্রেশন খাওয়া দাওয়া ছাড়া কি করে হয়। ঠিক সেই রকমই আজকে যেহেতু মহানায়কের জন্মদিন, তাহলে মহানায়কের জন্মদিনে মহানায়কের প্রিয় খাবার নিয়ে কথা না বললেই নয়। তাই জন্য তিনি যে খাদ্যরসিক ছিলেন সেটা আমরা সবাই জানি, কিন্তু যেটা তার একটা সেলিব্রেশন মুডের জন্য দরকার ছিল সেটা হচ্ছে তার সবচেয়ে প্রিয় খাবার স্টার্টার আইটেমের মধ্যে মাটন চাপ ফ্রাই। এবং এই মাংসের চাপ ফ্রাই দিয়েই কিন্তু তার অনেক সেলিব্রেশনের মুহূর্তগুলো বা হতাশার মুহূর্তগুলো তিনি এনজয় করেছেন। এনজয় করেছেন হতাশার মুহূর্তগুলো বললে খুব ভুল হবে, মানে তিনি সঙ্গ পেয়েছেন। অনেক সময় হয় যে আমাদের খাবার খেলে মুড চেঞ্জ হয়ে যায়, আর হয়তো তিনিও তাই করতেন। রেডিও বাংলা নেই .com-এ আজকে উত্তম কুমারের জন্মদিন উপলক্ষে একটা স্পেশাল আড্ডা শেয়ার করছি আপনার সঙ্গে, এবং কেমন লাগছে আড্ডা প্লিজ জানাবেন। ফিরছি আড্ডায়, শুনছেন রেডিও বাংলা নেই .com, মন যখন নিরুদ্দেশ।

উত্তম কুমার মানে বাংলা সিনেমার স্বর্ণযুগ, উত্তম কুমার মানে বাঙালির একটা ইমোশন, এবং উত্তম কুমার মানেই হচ্ছে আজ ও লোকাল ট্রেনে তাকে নিয়ে আড্ডা হয়, সিনেমা পাড়ায় তাকে ভগবান হিসেবে পুজো করা হয়। রেডিও বাংলা নিয়ে .com-এ আজকে তার জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট স্পেশাল আড্ডা শেয়ার করলাম, এবং ওই যে বললাম অভিনেতা হিসাবে তিনি কীরকম নাম কামিয়েছেন সেটা আর আমার কথা বলার অপেক্ষা রাখে না, কিন্তু মানুষ হিসাবেও যে তিনি কতটা বড় মাপের মানুষ ছিলেন সেটা তাদের বা সেই সময়কার সমসাময়িক অভিনেতাদের মুখ থেকে শোনা যায়। এরকমই কিছু একটা আড্ডা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম, এবং আরও অনেক কিছু বলার আছে এই মানুষটাকে নিয়ে, কোনো একদিন সময় হলে নিশ্চয়ই বলবো। তার আগে কেমন লাগলো আজকের আড্ডাটা সেটা প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং www.radiobanglanet ফলো করতে ভুলবেন না।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকে আমাদের আড্ডা লোকশিল্প ও সংগ্রহশালা নিয়ে। মিউজ হলো 9 জন গ্রিক দেবী, দেবীর বাসস্থল মিউসিয়ান, কলাবিজ্ঞান সংস্কৃতির চর্চা কেন্দ্র। আর এই মিউসিয়ান শব্দ থেকেই মিউজিয়াম শব্দের উৎপত্তি। 288 খ্রিস্টপূর্বাব্দে মিশরের টলেমি বংশীয় রাজতন্ত্রের দ্বারা পৃষ্ঠপোষিত আলেকজান্দ্রীয় শহরে গ্রন্থাগার এবং পরীক্ষামূলক যন্ত্রপাতি সহ নানা শিল্পদ্রব্যের সমন্বয়ে গড়ে ওঠা শিক্ষাকেন্দ্র মিউজিয়াম নামে পরিচিত হয়েছিল। তো 1683 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের অক্সফোর্ডে প্রতিষ্ঠিত ইলিয়াস অ্যাশমোল এর ব্যক্তিগত সংগ্রহ নিয়ে অ্যাশমোলিয়ান মিউজিয়ামটি হল ব্রিটেনের প্রথম জনসাধারণের জন্য প্রতিষ্ঠিত পরিকল্পিত মিউজিয়াম। আমরা এই ব্যাপারটা জেনেছি চূড়ামণি হাটির একটি প্রতিবেদন থেকে। 1800 জনসাধারণের জন্য প্রতিষ্ঠিত পরিকল্পিত মিউজিয়াম আমরা এই ব্যাপারটা জেনেছি চূড়ামণি হাটির একটি

মিউজিয়ামের বাংলা প্রতিশব্দ হয়েছিল জাদুঘর। তো উইলিয়াম জোন্স প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটির সূচনা 15 জানুয়ারি 1784 সালে। তো লোকশিল্প ও সংগ্রহশালা নিয়ে আর অনেক কিছু জানবো আজকের এই 1 ঘন্টার আসরে। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই বিশেষ। এখন অপেক্ষা করছে আমাদের জন্য গান, তারপর ফিরে এসে আবারও আমরা সমৃদ্ধ হবো।

ফিরে এলাম আবারও আজকের এই বিশেষ আড্ডা সংগ্রহশালা ও লোকশিল্পের কথা নিয়ে। তো প্রথম থেকেই মানুষ নানাভাবে নিত্য প্রয়োজনীয় অভাব মিটিয়েছে এবং প্রয়োজন বোধ থেকেই শিল্পের আত্মপ্রকাশ ঘটেছে। আবার সমবেতভাবে উদযাপনের তাগিদ থেকেও সৃষ্টি হয়েছে নানা শিল্পকর্ম। জীবনের অভিজ্ঞতাই শিল্পীদের প্রেরণা। বুদ্ধি, বাস্তব ও কল্পনাকে আশ্রয় করে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন কিছু সৃষ্টির অনুভব, সত্যকে, স্বপ্নকে বা বিশ্বাসবোধ থেকেও বিচিত্র চিন্তাধারার নিদর্শন রাখার চেষ্টা। যেমন তাঁতিরা তাঁত বোনেন, দশাবতার তাস তৈরি করেন ফৌজদার সম্প্রদায়, মুচিরা করেন চামড়ার কাজ, মুলুঙ্গিরা লবণ উৎপাদন করেন, হাঁড়ি ঘড়ামি তৈরি করেন মাটির ঘর ও ঘরের ছাউনি, তো ডোম হাঁড়ি সবরটা করেন বাঁশ বেত শিল্প। এরপরে অনেক শিল্প কোনো সম্প্রদায়ের মধ্যে গণ্ডিতে না থেকেও তৈরি হয়েছে, কিন্তু যেমন আলপনা, গয়নাবাড়ি, কড়ির সাজ, নকশি কাঁথা, পুতুল তৈরি, এইসব এই রকমই নানা কাজের আঞ্চলিক গুরুত্ব তৈরি হয়েছে। বিষ্ণুপুরে টেরাকোটা মন্দির, কলকাতার কুমোরটুলিতে মাটির দেবী মূর্তি, কালীঘাট মন্দিরকে ঘিরে গ্রাম্য শিল্পীদের হাতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে তৈরি হয়ে থাকা চৌকো পট, পাশাপাশি বেঁচে রইল ঐতিহ্যের ধারায় জড়ানো পট। তো প্রচারের মুখ পেয়েছে সাতপাড়ার শিল্পী নিয়ে জড়ানো পটের নয়া গ্রাম, যেমন নবদ্বীপে মূর্তি ঢালাই, নদিয়ার নাকাশিপাড়ার কাঁসা শিল্প, মুর্শিদাবাদের খাগড়া। তো এইভাবে বীরভূমের লোকপুরের শেরপাই আর দুমকার শিউরি বলি। তো আমরা এইভাবে কিন্তু দেখে এসেছি বহু শিল্প যেগুলো আমাদের লোকশিল্পের আঙ্গিকে পড়ে। তো আরও অনেক কিছু জানবো, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা লোকশিল্প তার সংগ্রহশালা নিয়ে।

ফিরে এলাম কয়েকটা গানের পর আবারও আজকের এই স্পেশাল আড্ডা লোকশিল্প ও সংগ্রহশালা নিয়ে। তো পথ চলতে চলতে কত ধ্বংসস্তূপ, কত বিচিত্র সব হস্তশিল্প আমাদের চোখে পড়ে, কখন যে তা হারিয়ে যাবে কেউ কিছু জানে না। আর এই সকল অবহেলিত এবং চাপা পড়ে থাকা উপাদানগুলিই সংগ্রহশালার জন্ম দেয়। তো সংগ্রহশালা আসলে স্মৃতি সংরক্ষণের উপযুক্ত পরিকাঠামো নিয়ে গড়ে ওঠা প্রদর্শন কক্ষ। জার্মান শব্দ ভোল্ক, এর অর্থ সাধারণ মানুষ। তো সাধারণ মানুষকে ঘিরে জনপ্রিয় পুরাতত্ত্ব বোঝাতে ভোলস্কুন্ডে শব্দটির ইংরেজি ফোকলোর শব্দটির ব্যবহার করেন উইলিয়াম জোহো থমসন, যার বাংলা লোক সংস্কৃতি শব্দটি গুরুত্ব পেয়েছে পরবর্তী সময়। তো 1812 সালে উইলিয়াম কেরির ইতিহাসমালা প্রকাশ কিংবা গ্রিম ভাইদের রূপকথার সংকলন উন্ড ট্রাস সামারিচন ঘিরে চর্চার সূত্রপাত হয়। তো এশিয়াটিক সোসাইটির জার্নালে এ চর্চাকে গুরুত্ব দেয়া হয়। আমরা আরও কিছু জানবো, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আর সমৃদ্ধ হচ্ছে আমরা প্রতি মুহূর্তেই। আমাদের আজকের এই আড্ডার অবশ্যই যে প্রতিবেদনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি চূড়ামণি হাটির প্রতিবেদন থেকে, তাই সঙ্গে থাকুন। আর ফিরে আসছি কয়েকটা গানের পর আবারও আজকের এই বিশেষ আড্ডা সংগ্রহশালা ও লোকশিল্পর কথা দিয়ে।

হারিয়ে যাওয়া শিল্প নিয়ে কথা চলছে আজকে, লোকশিল্পের কথা। তো হারিয়ে যাওয়া কিংবা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এমন সাংস্কৃতিক উপাদানগুলি সংগ্রহ এবং সংরক্ষণের মাধ্যমে কিন্তু সংগ্রহশালাগুলি তার গুরুত্ব প্রকাশ করে। তো সমাজের সাধারণ মানুষের জীবন, তার কাজ ও তার তৈরি উপাদান নিয়ে বাংলার লোকশিল্প মূলত প্রথম গুরুত্ব পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিচালিত আশুতোষ মিউজিয়াম অব ইন্ডিয়ান আর্ট এর সংগ্রহশালাটিতে। 1956 সালে দিল্লির প্রগতি ময়দানে প্রতিষ্ঠিত হয়েছে ক্র্যাপস মিউজিয়াম। বোম্বের পাশাপাশি কলকাতায় 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো পশ্চিমবঙ্গের সংগ্রহশালার দীর্ঘতালিকা দেখলে একটা জিনিস বোঝা যাবে যে বাঙালির সচেতনতা ও আবেগ। যদিও অনেকগুলি সংগ্রহশালারই রুগ্নদশা এবং কয়েকটি হারিয়ে গেছে, তো বলা বাহুল্য বঙ্গ সংস্কৃতির আলোচনায় বাংলাদেশের সংগ্রহশালাগুলিরও গুরুত্ব আছে। তো সমগ্র ভারত জুড়ে সংগ্রহশালায় লোকশিল্প গুরুত্ব পেয়েছে। কর্ণাটকে মহীশূর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় ফোকলোর মিউজিয়াম। চিত্রদুর্গাতে লোকাল অ্যান্টিকুইটিস মিউজিয়াম। হরিয়ানায় হোম অফ ফোক আর্ট, যেমন লখনৌতে আছে লোককলা সংগ্রহালয়। তো মধ্যপ্রদেশে স্টেট ট্রাইবাল মিউজিয়াম, আবার রাজস্থানে আছেন রাজস্থানে উদয়পুরের গভর্নমেন্ট মিউজিয়াম, গুজরাটে আছে বরদা মিউজিয়াম, তামিলনাড়ুতে গ্রোমস ফরেস্ট মিউজিয়াম, উত্তরপ্রদেশে এলাহাবাদ মিউজিয়াম, আবার রাজস্থানে শিকড় মিউজিয়াম, বিহারে চন্দ্রধারী মিউজিয়াম সহ অনেক সংগ্রহশালা লোক সংস্কৃতি চর্চার ক্ষেত্রে তার গুরুত্ব দাবি রাখে। আর এই লোকশিল্পের এই যে জায়গাগুলো, যেগুলো আমাদের কাছে খুব একটা পবিত্র জায়গা। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর আবারও আজকের এই লোকশিল্পের কথা নিয়ে। এখন গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই বিশেষ আড্ডা লোকশিল্পের কথা নিয়ে, সংগ্রহশালার কথা নিয়ে। তো ব্রিটিশ কোম্পানি ভারতীয়দের সঙ্গে সংযোগ সাধনের জন্য বা শাসন ব্যবস্থা পরিচালনার জন্য ভারতীয় জাতিতত্ত্ব ও তাদের ভাষা সংস্কৃতি সম্পর্কে অনুসন্ধান চালিয়েছিল এবং একই সঙ্গে ভারতীয়রাও এই সন্ধান চালিয়েছে স্বদেশ চেতনায় উৎসাহিত হয়ে, কিংবা কেউ কেউ পাণ্ডিত্যকে শৃঙ্খলিত বিকশিত করতে। তথ্য অনুসন্ধানের সঙ্গে সঙ্গে সংগ্রহের কাজটিও গুরুত্ব পেয়েছিল, যার উপর ভিত্তি করে প্রাথমিক পর্যায়ে পশ্চিমবঙ্গ সংগ্রহশালাগুলি তার রূপ পেয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে প্রায় প্রতিটি সংগ্রাহকের কাছে ধরা পড়েছে তার নিজস্ব সংস্কৃতি, হারিয়ে যাওয়া সংস্কৃতির নানা উপাদানের সঙ্গে পরিচয় করে নেওয়ার একমাত্র উপায় সংগ্রহশালা। তো আজ এ পর্যন্তই, কেমন লাগলো আজকের এই শো? 4474039657 তে অবশ্যই জানাবেন, আর এভাবেই জুড়ে থাকবেন radiobanglanet.com এর সঙ্গে। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। এভাবেই শুনতে থাকুন radiobanglanet.com, মন যখন নিরুদ্দেশ।

বাংলার এভারগ্রিন মহানায়ককে সত্যি যেন মনে হয় চেয়ে চেয়ে দেখি সারাদিন। তার সেই ভুবন ভোলানো হাসির ঝলকে কতগুলো প্রজন্ম যে তারই প্রেমে পাগল এখনও, তার বলার অপেক্ষা রাখে না। তার হাসির মধ্যে যে একটা আলাদা ব্যাপার আছে সেটা যেন মনের মণিকোঠায় রয়ে গিয়েছে। তিনি হলেন সেই চিরন্তন প্রেমিক, এক কথায় বাঙালি সেলুলয়েডে উত্তম কুমার আজও রোম্যান্টিসিজমে শেষ কথা। সাদেই কি আম বাঙালির জীবনে একটা বিরাট অধ্যায় জুড়ে শুধুই উত্তম কুমার? আজকে সেই বিশেষ মানুষটার জন্মদিন। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র radiobanglanet.com-এ। কথা হবে মহানায়ককে নিয়ে, আপনার আমার আমাদের সবার মহানায়ক।

0: चला फोरारी शैंपेन
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম বাংলার গান বাঙালির প্রাণ।

স্পেশাল ফ্রাইড রাইস খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। আজকে এমন একজন মানুষের জন্মদিন যাকে প্রত্যেকটা প্রজন্ম মেনে এসেছে মহানায়ক হিসেবে। শুধু মহানায়ক নয়, স্টাইল আইকন, পছন্দের পুরুষ, পছন্দের অভিনেতা কিংবা পছন্দের ছেলে। তার অভিনয় দেখে হাজার হাজার তরুণী সেকালে এবং একালে প্রেমে পড়েছেন বিভিন্ন সময়। তবে তার অনস্ক্রিন প্রেমের সঙ্গী ছিলেন সুচিত্রা সেন। শুধু তিনি নন, অনেক এভারগ্রিন নায়িকাই তার সঙ্গে জুটি বেঁধেছিলেন। কিন্তু সবথেকে সুন্দর অনস্ক্রিন জুটি লাগত উত্তম সুচিত্রা। আজও যাদের নাম জলজল করছে, তাদের প্ল্যাটনিক প্রেম জাগতিক জগতের উপরে ছিল, তবে বাস্তব জীবনে কখনোই তারা রোম্যান্টিসিজমে আবদ্ধ হননি। পরস্পরকে সম্মান এবং শ্রদ্ধা করে গেছেন আজীবন। তাই হয়তো মহানায়ক মহানায়িকা বলেই ওনাদের নামটা আমাদের মনের মণিকোঠায় এখনও জলজল করছে। তাদের অনস্ক্রিন প্রেমটা এতটাই সুন্দর যে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জগৎটাও ভীষণ রঙিন মনে হয়। মহানায়ককে নিয়ে বলতে গেলে অনেকটা আবেগপ্রবণ হয়ে যেতে হয়তো তার সিনেমাটা যেই সময় বেরোতো সেই সময় হয়তো আমার জন্ম হয়নি, কিন্তু এখন অনেকটা সময় টাইম ট্রাভেল করে তার সিনেমার মধ্যে দিয়ে সেই সময়টা আমরা ফিরে যেতে পারি। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, সেই সাদা কালো জগৎ থেকে রঙিন জগৎ, এবং সাদা কালো জগতে সেই মানুষটা

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। উত্তম কুমারের কিন্তু একটা দারুণ ক্রেজ ছিল, 50, 60 এবং 70 দশকের গুরু মানেই উত্তম কুমার। ব্যস্ত কলকাতার রাস্তা দিয়ে যখন উত্তম কুমারের গাড়ি যেত, তখন কালো কাচের আড়ালে মহানায়ককে এক ঝলক দেখলেই গুরু গুরু বলে চিৎকার করে উঠত। এই উন্মাদনাকে কাজে লাগিয়ে ফেললেন মহান পরিচালক সত্যজিৎ রায়। এই কনসেপ্টটা মাথায় রেখেই তার মাথায় যে চিত্রনাট্যটি ভেসে উঠেছিল এবং যেটি তিনি লিখে ফেলেছিলেন সেটা নায়কের চরিত্রে উত্তম কুমারকে একেবারে আইডল হিসেবে তিনি দেখেছিলেন। সেই সিনেমার একটা বিখ্যাত ডায়লগ ছিল যেটা উত্তম কুমার নিজেও তার বাস্তব জীবনে মেনে চলতেন। তিনি বলতেন, আমরা ছায়ার জগতের মানুষ, আমাদের বেশি কথা বলতে নেই, তাহলে পাবলিকের কাছে আমাদের ইমেজ নষ্ট হয়ে যায়। এই ধারাবাহিকতাটাই বোধহয় তিনি বজায় রেখেছিলেন, তাই আজও তার ইমেজ নষ্ট হয়নি, থেকে গেছেন আমাদের মধ্যে, আমার মধ্যে, আপনার মধ্যে এবং আগামী প্রজন্মের মধ্যেও। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র radiobanglanet.com এ, মন যখন নিরুদ্দেশ।

মাগারে। কিরে থামলি কেন, বাজা। গামাপা মাগারে।

একজন শিল্পী তখনই সুন্দর হন যখন তার অন্তরের সত্তাটাও উন্নত মনের হয় এবং ভাবনা অনেক দৃঢ় হয়। উত্তম কুমারকে বলা হতো ইন্ডাস্ট্রির অভিভাবক। তার সহকর্মীদের সঙ্গে তার আচরণ মুগ্ধ করত সকলকে। তিনি ছোট বড় সকলকে ভীষণভাবে স্নেহ করতেন। এছাড়াও জুনিয়রদেরও অনেক খুঁটিনাটি ছোটোখাটো বিষয়ে নজর রাখতেন তিনি। উন্নত মানের শিল্পী বোধ হয় এমন মানুষদেরই বলা যায়। সেই সময় তার আচরণ এতটাই স্বচ্ছন্দবোধ করতেন তার সহকর্মীরা যে তার সঙ্গে কাজ করতে খুব উৎসাহ বোধ করতেন। তাই তো তিনি এভারগ্রিন। এখনও তার বিভিন্ন ঝলক রয়ে গিয়েছে আমাদের মধ্যে এবং তার নামটা শুনলেই আমাদের মধ্যে একটা অদ্ভুত শিহরণ জাগে। নিশ্চয়ই আপনারও অনেক কিছু মনে পড়ে গেল। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা উত্তম গানের পরে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
3: সময়।
2: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: আজ সত্যি গানের দিন, কারণ আজ মহানায়কের জন্মদিন। বাঙালির রোজ নামচায় মিশে আছে উত্তম কুমার। একদিনের জন্য বাঙালি তাকে ভুলে থাকতে পারেননি, তাই তো বর্তমানে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সিনেমায় একটা বিরাট অংশের প্রভাব রেখেছেন ডিরেক্টর সৃজিৎ মুখার্জি। সিনেমার নাম অতি উত্তম। সত্যি বাঙালি কি না পারে, ভালোবাসার সব কিছুই যত্নে রাখতে পারে। এই সিনেমায় তিনি তার সেই জগৎ থেকে এসে এখনকার যে প্রজন্ম তাদের সঙ্গে কানেক্ট করেছেন, তাদের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন। তাই আপনি আজকের দিনে একবার অন্তত উত্তম কুমারের যে কোনো সিনেমা, বা আপনি যদি সেই মানুষটাকে এখনকার প্রজন্মের মধ্যে ফিরে পেতে চান, অবশ্যই অতি উত্তমটা দেখে ফেলুন। উত্তম আলোচনা তো শেষ হওয়ার নয়, আর বাঙালির কাছে উত্তম কুমার মানে বলেই ফেলেছি লাস্ট এক ঘন্টা ধরে। সময় প্রায় শেষ, তাই শেষ করতেই হচ্ছে। একটা বিখ্যাত ডায়লগ দিয়ে শেষ করি তাহলে।
1: আসুন মৌঠান, আসুন,
2: নিন খান।
1: আর পাচ্ছি না, এর বেশি কি খাওয়া যায়?
2: খুব যায়, কিছুই তো খেলেন না।

আছে মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ যদি হয় ইলিশ মাছ তাহলে তো কথাই নেই। বাঙালির সেই অত্যন্ত প্রিয় ইলিশ মাছের গল্প নিয়েই চলে এসেছি আমি অনামিকা আমাদের আজকের এই পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। ইলিশ মাছ বললেই কিন্তু চোখের সামনে ভেসে ওঠে পদ্মার ইলিশের কথা। বাংলাদেশের ইলিশের গল্প কিন্তু সারা বিশ্বের লোক জানে। সেই ইলিশ মাছ আর ইলিশের বাড়ি নিয়েই আমাদের আজকের আড্ডা জারি থাকবে। তবে এখন শুনবো গান, পরপর তিনটে গান থাকছে আপনার জন্য। গানের ওপারে ফিরছি আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

গঙ্গা, মেঘনা ও ডাকাতিয়া, এই তিন নদীর মিলনস্থল চাঁদপুর। বাংলাদেশের এই চাঁদপুরকেই বলা হয় ইলিশের বাড়ি। সেই ইলিশের বাড়ির গল্পই এখন শেয়ার করব আপনার সঙ্গে আমাদের আজকের এই পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.কম, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। এই যে চাঁদপুরের কথা বলছি, এই চাঁদপুরের ইলিশ কিন্তু স্বাদে আর গন্ধে অতুলনীয়। আর এই চাঁদপুরে এত ইলিশ পাওয়া যায় যে এখানে বাংলাদেশের বৃহত্তম ইলিশের বাজার রয়েছে। চাঁদপুরে ভোর থেকেই ঘাটে ইলিশের পসরা বসে। চাঁদপুরের ইলিশ চেনার কিন্তু একটা সহজ উপায় আছে। এখানকার ইলিশ একেবারে চকচকে রূপালী রঙের হয়। অন্যান্য জায়গার ইলিশ অনেক সময় যেটা দেখা যায় রূপালী রঙের সঙ্গে একটা লালচে আভা থাকে, কিন্তু এখানকার ইলিশ, এই চাঁদপুরের ইলিশ একেবারে চকচকে রূপালী রঙের। আর ইলিশের মধ্যে চাঁদপুরের যে টেনুয়ালসা, সেই ইলিশই কিন্তু স্বাদে গন্ধে ও রূপে অনন্য। আর সেই ইলিশের গল্প নিয়ে থাকবো আমাদের আজকের পপকর্নের আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

বাংলাদেশের ইলিশের স্বাদ আর গন্ধের কথা সারা বিশ্ব জানে, আর সেই ইলিশ বাঙালি কিন্তু বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন খুঁজে বার করবেনই। সেই বাংলাদেশের ইলিশের গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে ইলিশের কথা বলছি, এই ইলিশের মধ্যে সবচাইতে স্বাদে গন্ধে আর রূপে অনন্য যে ইলিশ সেটা হলো টেনুয়ালোসা ইলিশ। আর এই ইলিশ পাওয়া যায় বাংলাদেশের চাঁদপুরে, যাকে বলা হয় ইলিশের বাড়ি। আর ইলিশ যেটা, সেটা কোন ইলিশের স্বাদ সবচেয়ে বেশি হবে এই ওজনের ওপরেও কিন্তু নির্ভর করে। অনেকে মনে করেন যে অনেক বড় মাপের ইলিশ হলে বোধ হয় তার স্বাদ খুব বেশি হবে। আসলে কিন্তু ইলিশ যদি 700-800 গ্রামের ওজনের হয় সেই ইলিশের স্বাদ সত্যি খুব বেশি হয়। তারপরে যখন বেশি বড় মাপের ইলিশ হয়ে যায় তখন তার স্বাদ অনেকটা কমতে শুরু করে। আর এই যে ইলিশটা, সেই ইলিশকে স্থানীয় ভাষায় বলা হয় গাদাপুরা ইলিশ। আর এই 700-800 গ্রামের যে ইলিশ সেটার স্বাদ কিন্তু সত্যি ভীষণ ভীষণ ভালো। সেই ইলিশের স্বাদ আর গন্ধ নিতে নিতেই চলুন শুনে নি গান। ফিরছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন চপ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বাংলাদেশের চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি। ইলিশ আর ইলিশের বাড়ির গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে আজকে চাঁদপুরের গল্প করছি, এই চাঁদপুরে ইলিশ তো পাওয়াই যায়, যার স্বাদ আর গন্ধ অতুলনীয়। ইলিশ ছাড়াও চাঁদপুরে আছে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনা। মোহনা থেকে নৌকা করে যদি যাওয়া যায় তাহলে পাওয়া যাবে মেঘনা ও পদ্মার চর, আর যাওয়ার পথে নদীর বুকে জেলেদের মাছ ধরা। আর এই যে জলরাশি, বিশাল জলরাশি, সেই কলকল শব্দ আর তার সঙ্গে নদীর শীতল বাতাস, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি যা মন ছুঁয়ে যায়। আর বালুচরের পাশাপাশি নদীর উত্তাল ঢেউ যা সত্যি মনটাকে কোথায় যেন হারিয়ে নিয়ে যায়। এই চাঁদপুরের গল্প করতে করতেই চলুন শুনে নিই গান। পরপর দুটো গান শুনে ফিরছি আবার আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নির্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

বাংলানেট.কমে শুনছেন পপকর্ন, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা কথা বলছি ইলিশ মাছ আর ইলিশের বাড়ি নিয়ে। ইলিশ মাছ যার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়, বাঙালির অত্যন্ত প্রিয় এই ইলিশ মাছ, তাকে যেভাবেই খাওয়া হোক না কেন, সেই ইলিশ মাছ ভাজা হোক কিংবা ইলিশ সর্ষে অথবা ইলিশ ভাপা কিংবা ইলিশ পাতুরি অথবা ইলিশ মাছ কালো জিরে দিয়ে একেবারে পাতলা ঝোল, সব রকমভাবেই কিন্তু ইলিশ অতুলনীয়। সেই ইলিশ মাছ আর সেই ইলিশের বাড়ি চাঁদপুর, সেই চাঁদপুর নদী ঘেরা সেই ছোট্ট শহর, তার প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু অতুলনীয়। সেই সব গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

আরে কিরে খামলি কেন? বাজা গামা পা মাগারে সারে মা গারে গা রে সারে সানে সা।

0: the Woodcombe Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOL Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
0: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।

0: সাগর সঙ্গম সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

শুনছেন রেডিও বাংলা নেট.কম বাংলার গান বাঙালির প্রাণ।

করে শুন শুন গেরোবার ভোগ থেকে বেরোবার আকাশটা পেরোবার যা রে যা উড়ে যা যা রে যা ওরে শোন শোন গেরোবাজ খোপ থেকে বেরোবাজ আকাশটা পেরোবাজ যা রে যা উড়ে যা যা রে যা ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি যা রে যা যা যা ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি যা রে যা ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি যা রে যা ওরে শোন শোন গেরোবাজ খোপ থেকে বেরোবাজ আকাশটা পেরোবাজ যা রে যা উড়ে যা যা রে যা

হবে হিরো।

0: Left, right, left. Left, right, left. Left and right, that's all right. Left and right, that's all right. Apna haath jagannath kar be bhai baji maat. Apna haath jagannath kar be bhai baji maat. Emni din thakbe na khulbe bhai jor barat. Emni din thakbe na khulbe bhai jor barat. Apna haath jagannath kar be bhai baji maat. Apna haath jagannath kar be bhai baji
1: maat. Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
3: সময়।
2: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
5: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
4: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: 哎，家老婆啊，今夜的香氛啊。
1: শুনছেন রেডিও বাংলা নেট.com বাংলার গান বাঙালির প্রাণ।

0: বুঝলে বুঝলে বাবা বলা কান্ত ঠিক তে তোমায় হবে হবে ছাড়ব না।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

হ্যাপি বার্থডে নিজেকেই নিজে উইশ করলাম আর কি। না মানে ঘটনাচক্রে আজকে আমারও জন্মদিন, কিন্তু তাতে কিছুই যায় আসে না। আজকে যার জন্মদিন, যার সঙ্গে আমার জন্মদিন এক ডেটে হওয়ার দরুন নিজেকে মাঝে মধ্যে কলার তুলে হিরো বলতে ইচ্ছে করে, সেই মহানায়ক উত্তম কুমারের জন্মদিনে আমি গৌরব গতকালের থেকে আজকে আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড করছি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে মহানায়কের জন্মদিন, বাঙালি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ম্যাটিনি আইডলের জন্মদিন। তো তার জন্মদিনে আমি গৌরব গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি কিছু কথা মহানায়কের জীবনের, কিছু জানা কিছু অজানা কাহিনী নিয়ে। আর আজকেও শেয়ার করতে থাকবো সেরকমই কিছু কথা, যেগুলো কি না মহানায়কের জীবনকে নতুনভাবে আমাদের সামনে উপস্থাপন করে। তো সেরকমই কিছু কথা গতকালের মতো আজকেও ওয়েট করবে আমাদের ইচ্ছেদানার আড্ডার, আসলে কিন্তু সবই করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেদানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with Ito services? That level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

মহানগরের কেরিওগ্রাফে যে সমস্ত অজস্র মণিমুক্ত ছড়িয়ে রয়েছে তার মধ্যে অন্যতম একটি উজ্জ্বল নক্ষত্র হচ্ছে দেয়ানিয়ার ফিল্ম, সেই ফিল্ম যেখানে উত্তম কুমার এবং তনুজার যুগলবন্দী এখনো পর্যন্ত উদ্বেল করে তোলে শত শত বাঙালির হৃদয়। তো সেই ফিল্মে যতটা বিখ্যাত সেই ফিল্ম হয়েছিল ঠিক ততটাই বিখ্যাত ছিল তার গানগুলি, যেমন ধরুন গানে ভুবন ভরিয়ে দেব, কিংবা আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, কিংবা জীবন খাতার প্রতি পাতায়। এই সমস্ত গান কি করে ভোলা যায় বলুন তো? কিন্তু আপনি কি জানেন যে এই ফিল্মটি কে প্রডিউস করেছিলেন? শুনলে তাজ্জব হয়ে যাবেন। এই ফিল্মের মিউজিক ডাইরেক্টর ছিলেন শ্যামল মিত্র এবং গানগুলো তিনিই গেয়েছেন। কিন্তু তার সঙ্গে আরো একটি ব্যাপার হলো, এই ফিল্মটি প্রডিউসারও ছিলেন শ্যামল মিত্রই। তো রেডিও বাংলায় ডকমে আজকে আমাদের ইচ্ছে ডানা রাজার আসরে মহানায়কের জন্মদিনে ওনার জীবনের কিছু জানা, কিছু স্বল্প জানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: sada.
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

সত্যজিৎ রায় এবং উত্তম কুমার দুজনে বলতে গেলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটি স্তম্ভ। তো এদের মধ্যে কম্বিনেশনটা কিন্তু তৈরি হয়েছিল নায়ক ফিল্মের মাধ্যমে, কিন্তু নায়ক ফিল্মের অনেক আগেই কিন্তু কম্বিনেশনটা তৈরি হয়ে যেতে পারত, কিন্তু হয়নি। তো রেডিও বাংলায় ডট কম শুনছেন ইচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। মহানায়কের জন্মদিনে আজকে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি মহানায়কের জীবনের কিছু অজানা কিছু স্বল্পজানা অধ্যায়। তো যে কথা বলছিলাম যে 1969 খ্রিস্টাব্দে রিলিজ হয় নায়ক, কিন্তু তার বহু বছর আগে 1956 খ্রিস্টাব্দে সত্যজিৎ রায় উত্তম কুমারের কাছে গিয়েছিলেন একটি ফিল্মের অফার নিয়ে। ফিল্মটি ছিল ঘরে বাইরে, যেখানে সন্দীপের চরিত্রে অ্যাক্টিং করতে প্রপোজ করেছিলেন সত্যজিৎ রায় উত্তম কুমারকে। কিন্তু উত্তম কুমারের মনে হয়েছিল যে এই নেগেটিভ ক্যারেক্টারটা হয়তো খুব একটা ভালো যাবে না তার ইমেজের সঙ্গে, সেই জন্য তিনি অত্যন্ত পোলাইটলি সেই অফার রিজেক্ট করেছিলেন। যদিও তাদের মধ্যে দুটি ফিল্ম তৈরি হয়েছে, অর্থাৎ সত্যজিৎ রায় এবং উত্তম কুমারের মধ্যে একটি অবশ্যই মহানায়ক এবং অপরটি চিড়িয়াখানা। তৈরিও বাংলায় ডকমে আজকে আমাদের ইচ্ছে নানা রাধা আসলে মহানায়কের জন্মদিনে আমার জীবনে কিছু স্বল্পজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে নানা অনরেডি বাংলা নেট।

নিরুপমা। অনেকেই বলেন যে মহানায়ক উত্তম কুমারের স্টারডমের শীর্ষস্থান যদি লোকেট করতে হয় সেটা অবশ্যই হবে সপ্তপদী। সপ্তপদীতে উত্তম কুমার এবং সুচিত্রা সেন যে জায়গায় ছিলেন সেটা হচ্ছে তাদের স্টারডমের একদম চূড়ায়। তো এই সপ্তপদীর বিরুদ্ধেও নাকি একটি চক্রান্ত তৈরি করা হয়েছিল। সপ্তপদী এমন একটি ফিল্ম যেটা কিনা বাঙালি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম একটি স্টলওয়ার্ড। তো সেই ফিল্মের বিরুদ্ধে নাকি একটি চক্রান্ত তৈরি করা হয়েছিল। পানা ঘোষ শোনা যায় যে ইন্ডাস্ট্রির কয়েকজন নাকি সুচিত্রা সেনকে বলেছিলেন যে উত্তম কুমারের স্টারডম তাকে ওভারশ্যাডো করে দেবে, এবং এই কান ভাঙানিতে কিন্তু বিন্দুমাত্র আমল দেননি সুচিত্রা সেন। আর সেই জন্যই আমাদের কাছে পৌঁছতে পেরেছে এই অসামান্য একটি ফিল্ম। তো রেডিও বাংলানি ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডা রাখবে, আড্ডা জারি আছে মহানায়কের জীবনের কিছু অজানা কিছু স্বল্প জানা কাহিনী নিয়ে। আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে বৃক্ষের উপ্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা ও অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.com।